radio card ju kaching honarat tangti pini labang so transmission along ku ppa son se kerot ke parju ponjima labang so puthak than pa jirmi eklang kecheng si por phai chokra minit phopa nangle tum delhi pen ke pachetak english alam pen birta arjulang ikje por phai chokra minit ke pen nangle tum kangdu kadom আজাই মেগেং ডেঙালং পেন আসন সনালুন আর্জুলং ইচে পরফাই চগ্রা মিনি থংকেব্রা ফবাই নাগলিতুম পিনিয়ালাম জিরাং ডেঙালং পেন সারুন মেতেরন পেন হিরজির কি হির আর্জুলং ইচে পরফাই চগ্রা মিনি থংকেব্রা সিরক্যাপেন নাগলিতুম পিনিয়া সারাম থে আর্জুলং ইচে পরফাই চগ্রা মিনিট প্লিক্যাপেন নাগলিতুম কার্বি লুন বারিমাং ডেঙালং পেন আসন সনালুন আর্জুলং ইচে পরফাই ট্রক্সি পেনাগলিতুম দিল্লি পেনকে পাচেতাক নিউজ ইন হিন্দি লবাংস পেনাফি পরফাই ট্রক্সিরা মিনিট ফপেন দিল্লি পেনকে পাচেতাক নিউজ ইন ইংলিশ আর্জুলংচে পরফাই ট্রক্সিরা মিনিট কে পেনাগলিতুম পিনিয়ালাম জিরাং ডেঙালং পেন

Nirmali rong parpi lapen. Funali teron piang bong chihu chiput alamjir arjulang ichi. Porphai troksira minit plike penang litum. Lun chitu ang denga long pen ason zona lun arjulang ichi. Porphai narke penang litum. Dilhi pen ke pachetak samachar prabhat arjulang ichi. পর ফাইনার কেবরা মিনিট ক্রিপ হপেন আগলিতুম দিল্লি পেন কে পাচ্ছে তাক মর্নিং নিউজ আর্জুলং ইচি পর ফাইনার কেবরা মিনিট হং কেপেন আগলিতুম কার্বি লিরমিয়ালুনাং ডেঙ্গালং পেন আসন সনালুন আর্জুলং ইচি পর ফাইসার কেপ্লেং লুতেন আগলিতুম গুয়াহাটি পেন কে পাচ্ছে তাক পুয়ার আঞ্চলিক বাতুরি আর্জুলং ইচি পর ফাইসার কেবরা মিনিট ক্রিপ হপেন আগলিতুম হিন্দি লামার্জানা লুনাং দেঙালং পেন আসন সনা লুন আর্জুলং ইচি পরফাইসর কেবরা মিনিট প্লি কেবরা ফেন আগলিতুম ইংলিশ আলুন আজাই মেকাং দেঙালং পেন আসন সনা লুন আর্জুলং ইচি পরফাই কেবরা মিনিট ক্রি ফেন আগলিতুম লামজিরাং দেঙালং পেন ফান্ডার টেরন পেন লামজির কেথান আর্জুলং ইচি পরফাই কেবরা মিনিট হং কেপেন আগলিতুম দিল্লি পেন কে পাচে তাক এশিয়ান গেমস 2026 জাপান আলং কে পাদু লাবাংসো হাইলাইটস আর্জুলং ইচি পরফাই কেবরা মিনিট হং কেবরা ফপেন আগলিতুম আসামিস আলুন আজা মেকাং দেঙালং পেন আসন সন আলুন আর্জুলং ইচি পরফাই ক্রি সিপ্রেং লতেন আগলিতুম নিং আলু আলামথি পুলাবাংসো জা মেকাং দেঙালং পেন রুবলিন বিপি পেন আনিং আলু আলামথে আর্জুলং ইচি লাবাংসো পেনাফি সুয়ারু আংতং পুলাবাংসো জাই মেকাং দেঙ্গালং পেন রুজিনী টক বিপি পেন চিহু চিপুত আলামজির আর্জুলং ইচি পরফাইক্রি সিরামিনী থং কেপেন আংলিতুম মুম্বই পেন কে পচেতাক বিবিধ ভারতীয় জাই মেক আর্জুলং ইচি পরফাইহিনি পেন আংলিতুম দিল্লি পেন কে পচেতাক মিড ডে নিউজ আর্জুলং ইচি পরফাই হিনিরা মিনিট ক্রিপ হপেন আংলিতুম দিল্লি পেন কে পচেতাক দোপাহর সমাচার আর্জুলং ইচি পরফাই হিনিরা মিনিট হং কেপেন আংলিতুম মুম্বই পেন কে পচেতাক বিবিধ ভারতীয় জাইমেক আর্জুলং ইচি তংতে পিনি লবাংসো ট্রান্সমিশন আলং কেরট কে পারজু পঞ্জি লবাংসো জাইমেক আংকুং কে লপানিক চল লাকে আকাশবাণী দীপু তংতে নন স্টুডিও ঘড়ি পরফাই চগ্রা মিনিট ফপ্লেং জিরং রংল লাসে দিল্লি পেন কে পাচে তাক ইংলিশ আলাম পেন বীরটা আর্জুক সিনাং

কাংদুগর কার্ডমালুন কেরত কুপার্জং দেংগেলা পোহানসি কেরত কং তনিক নালে তুমজাই মেকার জুলং বমলাকে আকাশবাণী দিফুপেন আদুন্ধু পিনিয়ালাম জিরং দেংগেলং পেন সারুন মেতেরন পেন হিরজের কিহির আরজিক সিনহা।

রেডিও কার্যু কাচিং হনারাত তাঁকে নন স্টুডিও ঘড়ি পরফাই টগ্রা মিনিট প্লিকে প্লেং একটাংলো লাসে আদুন্থুয়া যায় মেঘ দাম থুলো না আদুন্থুয়া যায় মেকেং ডেঙে লংপেন কার বিলুন বারিম আর জুকসে না পিনি কার বিলুন বারিম কে রটকে পারজুয়ং ডেঙে লংপেন কে চেংসি আলুন লাকে লক্ষ্মী কে প্ল্যাঙালুন লাবাং সলুন কে লুঞ্জিয়াবাং চন্দ্র সিংক্রো লক্ষ্মী মাতে সক সাং আফানসি কিপুদাম লাবাং সো আশোক আসাং পেন পুথত ইলে তুম আন পে মানথুস

পেনবাং তাং দুনিম্র কম জুতাং জুতাং তাং বলন চেনম তা পিন্ডেং সুম্পদ ইং ঠাইডাং।

এঠাক্সিংরিংঠোচ্চেদাম কাথিযুথান্দামালাম ওজারো মারাং পীরথেশো কার্বিয়াজাং কিন্তিন লংলেয়াং করসাং পিণ্ডে।

জালা পিরবি চেলো ঠু নয়না আনসি সের হনমি চে যান পাকলো সের হনমি কাঙ্গ নং নেলে জিয়া সাম্পান চাকলক দেং চিরি আফাং

সয়তাং তাং রেৎসের কালেং পেন্দাম জাং রে রন সিং পো মারাং লোডু না হোয়াং চোহাং লোডু না হোয়াং লংওয়ান এ রন সিং তা চে লোডুন লোতাং

0: নাহলে তুম জায় মেয়ে কার্যু লং বমলাকে আকাশবাণী দীপু পেন জয় মেয়েকে পাচে তাকপন বমলাকে এপ এম ব্যান লং পেন মেগা হার্স ফারুই জিরা তকবর আচুরকে লাপেনান পাড়া নাগলি তুমলা বাংস জয় মেক রেস অ্যাপ লাপেন নিউজ অন এয়ার অ্যাপ লং পেন তা আর্জু লং ইচে রিডিও কার্যু গাছিং হনারাত তাংতে জয় মেক আং কুমপনা দুন্থু পিনি লাম জিরং দেঙ্গা লং পেন নির্মালী রং ফারপি ইনুদ লুথান বাং পিপেন ইম্পর্টেন্স অফ গার্লস চাইল্ড এডুকেশন মতে আলু সুমারা ফান তকলাংকে পাথে গাকে নাং সদাপুথাক চিহু চিপোজালামজির আর্যুক সেনাং হুদ বাংলাকে হুনালি তেরন পি লাবাং সোজা মেঘলাকে নীলিতুম আকাশবাণী দীপু পেন সিদামে কেরটকে পাচে তাকপন চেংলাং ততাংতে আর্যুক সেনাং লাবাং সোজাই মেঘ
1: আফ্রাংসে

0: ই তকলাং জাই মেক নাংকার জুডুন গেদো আনা রাদা তুমা ফানান্তা কার্ডমাং পাজর ইগলো পিনি নীলি তুম দাক স্টুডিও লং কাচু ফাপন লাকি ইনু থানবাং ফি সাংপি নির্মালী রং ফারপিয়া ফানসি চু ফাপন ইগলো আলাং লি নোনা মাতকে কেজিবিভি সামিলাং সোয়ালং ওয়ার্ডেন কম সুপ্রিনটেন্ডেন্ট লাপেন থানবাং আরপুসি ক্লেম ইকবম আলাং লিপেন চিহু চিপুদাম জি আথিপি আলাম থি লাকি আরলো সৌ সৌমারা চুমাফান কপিয়ে পটসি লু কাপাচারলি আকিনাং সৎমা লবাং সৌপুথাকি নীলি তুম চিংকি চিথানপন ইকব তংতে আফ্রাংসি নাংলি ফান আকাশবাণী ডিফু হিনপেন কার্ডমং পাজির ইল
1: কার্ডম আকাশবাণী ডিফু রেডিও আর জুফ্রং আবাং ফিয়াবাং ফুট কাদগবি ফান্তা নীলি নিং এক লংপেন আফ্রাংসি কার্ডম পাজির ইকল
0: আফ্রাংসি এলাম থেলে লিতুম চিথানদম চু ইগল না কপিয়ে পটসি আরলো সৌ সৌমারা চুমাফান লু কাপাচারলি আকিনাং সৎলো
1: গার্লস এডুকেশন মতে সো আরলো আফান এডুকেশন কিপিকে ইলিটুমা খাই মতে ইলিটুমা সং ইলিটুম সোসাইটি আফানকে একদম কেঠে তান কেনাং সট ইগলো লাসি মাদুটা চিনি ইগলো আরটিই রাইট টু এডুকেশন আতেং বেন 2009 আতেং বেন বুলোতে 6 to 14 ইয়ার্স সোমার মাদু ফান্তা ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন পিনাং জি বলাম দো বয়েস অ্যান্ড গার্লস বোট দি আরলো সোলো বেন পিনস সোমার ফান্সি তামে লাসিলা সোটেং পেনলো পুলোতে এটুম আরলু সোসমার ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন লং ইকলো লা সোটেং সি লাপেন ইসিয়া লাম থে লাসন দো সোসাইটি লং সিটামে এটুম হেম লং সিটামে ইনুট আরলু সোসমার ফানজং সি এডুকেটেড বনাইলো পুলন্তে অ্যাজ এ মাদার আলাং ফ্যামিলি ফান সিটামে আলাং সোসাইটি ফান সিটামে এডুকেটেড কা বনাইলো আথেমা আলাং ইনুদা মাদার জং সি এডুকেটেড লো পুলতে আসুমার ফান্তামে ওয়েল এডুকেশন মানে প্রপার এডুকেশন পি থাকবো লাপেন কি দো কে থাক অট আন্ডোর সিটামে মেসেন পেন থান থাকবো লাপেন সোসাইটি লং সিটামে ইসি মেসেন কন্ট্রিবিউশন পিডন থাকবো লাপেন আকো উদাম টু জি ইনুদার লো সজং সি ওয়েল এডুকেটেড লো পুলতে আমে থাং নলেজ লাপেন কনফিডেন্স লাপেন স্কিল অ্যাওয়ারনেস লাপেন ওন রাইটস ফান সিটামে আমে থাং রাইটস ফান সিটামে চে ফাইট থাকবো লাপেন আমি থাঙা কেং লং সেটা চার্জ আপ থাকবো লাপেন লাইফ লং সেটা আমি কপি পিয়া সিচুয়েশন কে বাং মা হাজার সিচুয়েশন লো বাং এক সেটা কিসুং কি মে পিঠে দু এজি লাসন সেটা মানে মেসেন ডিসিশন এন থাকবো লাসি ইনুত সোয়ার লো বাংকে এডুকেটেড কে মান নাং জি কে নাং সটল লাপেন ইটুম কার্বি সোসাইটি লং সেটা কপ ফ্রাং দুন জি ইসিয়াং থাকলো লাগে আর জং সি ইটুম আর লো সুমার ফান জং সি এডুকেটেড বনাইলো পুলন্তে লাসি লাসন স্কিম তা দুই গো নন বনাই গলো গভর্নমেন্ট আইহিন পেন
0: তংতে মো পেনাং লিপুলো আরো সো সোমারা তোমা ফান কি ঠিক পি হেই হইয়া স্কিম তা দো উপু লাসি লাই হইয়া স্কিম মতে আরন পেন সরকার হিন পেন কি ঠিক উপি পি দলো নাংলি থান বাচিনি জি
1: তো আরো সো সোমার ফান সেটা মে আসন আসন স্কিমস গভর্নমেন্ট হিন পেন কি ঠিক দো নন মালম লাং দাম লো পুলো দে সাপোজ মুখ্যমন্ত্রী নিজুত ময়না আসনি পতলা তা ইসিলো তা নন সন গভর্নমেন্ট স্কুল লং লো পুলো দে ক্লাস 9-10 তোমহান দা পিলো লাপেন 11-12 11-12 লাপেন কলেজ লেভেল লং সিটা পিল নিজুত ময়না আসনি পিপসে নিজুত ময়না আসনি কি পি কিন্তু ও লাসিলা মানে কিছুমান ওসমার তুমি আহেম আন কিছু লংলে কিছুমান তুমিকে ফাইন্যান্সিয়ালি মানে মানে কি প্রবলেম দো কগতি তো লাহাই তোমার যাতে এডুকেশন মানে কন্টিনিউয়াস করি উন কন্টিনিউ করি উন জি ফান্সি লাহাই স্কিম কি ঠিক লো লাপেন লাসন থাক থাকছি দো ও লাং কেজিবিবি সিটা দো নীলি মেনা তা কেজিবিবি লং সিকলে মিকলো কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় রেসিডেন্সিয়াল স্কুল প্রদাক স্কুল প্লাস বোর্ডিং সিস্টেম দো দা কিছু কিজুন পেন চেংল কাদো কবিতা ফ্রি শিকিপিল বোর্ডিং সিস্টেম দল গভর্নমেন্ট স্কুল লং তালা কি দোলো হে মানে নীলি টুম লং তা দল ফ্রি টেক্সট বুকস ফ্রি ইউনিফর্ম লাপেন কিছু কিজুন লাদে তা কালিলা কেজিবিবি লং বাংকে লাথম স্টাইপেন সিস্টেম দা ক্লেম লা স্টাইপেন সিস্টেম গেল পুলো মান্থলি আরো ইসি লাতম হান পিলা লাপেন আকো কেজিবিবি লং থানলাতে আসন সন দুই পিক দা কিছু কিজুনা সিস্টেম তা দুই কিলোমাতি দি লাপেন আকো কাচারলি তা কেদো কে থাক লাপেন এমডিএম পিনে তা দুই কিলোমাতি এমডিএম কে গভর্নমেন্ট স্কুল তা দুই কিলো হ্যাঁ লাপেন কেজিবিবি লং কে ক্লাস তা 6 to 12 আন্তু ইয়ান কম্পালসারি এডুকেশন সি পিক বম লা লতম হান কে পেন আসন আসন আকি মি দুই কো হেডি লতম হান অকল লাদাক নি তুম কোয়ালিটি এডুকেশন লে পিক চটকালি লাপেন লাদা হলিস্টিক এডুকেশন তা পিলো হলিস্টিক এডুকেশন পুলাম দে কসন কারাতি সোয়ারলো সোমার নন কে আমি থাং সেলফ ডিফেন্স পান লাহাই তে পিক নাং কং মাজি দি মেন মেন বাহিরা দাম দে কো পিনে জং সি ফই দেতলো পুলন দে আমি থাং মেন মেন কি কোনাল পুলিশ আর্মি তা মেন মেন কে লং লে দেতা হাই মানে আমি থাং ফান কা চেরাপ জি ফান লাহাইয়া ট্রেনিং তা নিলি তুম পিব লাপেন আকো লাদে তা কালিলাং লাপেন ভোকেশনাল এডুকেশন তা পি ভোকেশনাল এডুকেশন কে লাপুলো দা কি বু কে রয় লাপেন কে থাক কি ফির নীল টু মুসমার কে যা রং তা থাক ঠেক অল পেন আকো এমব্রয়ডারি পিনে তা করি ঠেক অল প্লাস্টিক ব্যাগ পিনে বু পাহা এটা ঠেক আথেমা মাদু সুমার মতকে দাগ পেন।

0: হায়ার সেকেন্ডারি চনপনপ মানে মো ফিসটা জবলং এট জি বাই পুথেকথে লুম ফান ইসি কেরেং আওয়ার সাই কি পিদুন জি ফান হাই স্কিল তাকে থানপন মানে মানে কি ব্যাগ বুপ লাইফ লাপেন্সি আর্ন প চুপ মানে মানে কি পিনি থাকপ কার্বি পিনি ট্রেডিশনাল লাহাই হরমকে ইলি কার্বি সোসাইটি লংকে আলি এটা দোলা ননমাতকে লাসি লাহাই তা নিলি তুম থানপন ইগল লাপে নিলি একাডেমিক সাইড বাং থানিক চম্প একাডেমিক সাইড বাং গেলা পুল সোমার তুম নিলি পা মো হেড পেন কে থান আসনসি ক্লাস সিক্স টু টুয়েলভ আ নিলি তুম লং সোমার ক্লাস টু ইগল লাতুম ভানসি তার মে ফ্রি এন্ড কম্পালসরি এডুকেশন সিপি বম ল লাসি ননমাতকে রিজাল্ট সেটা মে লাস্ট থ্রি ইয়ার্স সেটা মে ও সোমার হেন আতে মানি লি তুমি টিচার্স তুমি সেটা একদম ওয়েল কোয়ালিফাইড টিচার সাইডে লাপেন সোয়ারলো সাইডে কাচারলিটা সোয়ারলো আলো লাপেন কে থানা বাংলা সোয়ারলো সাইডে চার্লি দুন পামে আনুতিন সেটা মে প্যারেন্টস তুমি সেটা আনিং আরং ও লাসি আনুতিন দা কি বি আনিং হাং ও ক্লাস টেন সেটা মে হান্ড্রেড পার্সেন্ট লাসন ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন লাসন সে নীল তুমি কে অং লাপেন আকো লাসো ফিডেট পেন কে তুম নন হায়ার সেকেন্ডারি সিটা দলো হায়ার সেকেন্ডারি টা পিনিং লই কে নিকান ফ্লি ব্যাক দলো কিপি লাসি লাতুম সিতা মে 100% আর রেজাল্ট সি ওয়ান বম লাগ নিলি তুম নন মাত কে হাই বাংকে গার্লস তুম সি অপরচুনিটি কে লং লোলা দাগ বাংকে গার্লস তুম আই ইসিআই স্কিম লোলা কে জিবিবি কে নিলি থেকদাম লং লাংলক সো ডং হাব ইন্টেরিয়র প্লেস মা লম হেদি হালা হাই পেন দা স্কুল কাহিলুয়া জয়নি কিছু মানুষ মার্গে স্কুল পেন ড্রপ আউট ডেট লাসন তা দোদমাতি এভরি দেড় কিলোমিটার বা দুই কিলোমিটার লাসন সে স্কুল গে দোনাং জিয়ালাম দেও সেটা লাতুম আবে হাদাক এম ই স্কুল সেটা আহংখ্যা কম লাপেন হাই স্কুল আবে লাহাই জয়নি পলাতুম মোস্ট অফ দ্য স্টুডেন্টস কে হালাই এরিয়া পেন সিকে ভাঙবা লাসি লাহাই ড্রপ আউট সোমার ফোন সি রিডাম প ফার্স্ট কে নিলি তুম রং রং দাম সি কি রিডাম লাং স্টুডেন্টস এদি হালা সোহুত কে হালা সি রিডাম সি সোমার ফোন পাচার লিল হস্টেল দোল লাহাই অপরচুনিটি কে লং কে গার্লস এডুকেশন ইসি স্কিম কে দোয়া জয় নিল ল আন রং রূপ সোমার মা লোন আয় থেক দুন লাপে নিলি থেক দাম লং নন দেনগাঁও ডকমকা আসন কে থ্রু কে জি বিবি ও সোমার লোকে থেক দপিক ল সাকরি কে লং দা দপিক ল মাস্টার্স কে করি দোল গ্রাজুয়েশন করি দোল নিলি মেনা হোস্টেল সোমার সেটা মেনন পিনি ইংলিশ মাস্টার্স করি পেন ইংলিশ এর টিচার মান বাংতা দোল লাপেন আকো মানে কে ব্লক লেভেল গ্রাম সেবিকা মানে কে ডিফেন্স লং আর সো সোমার তুম লাহাই ক্লাম তো লাহাই দোল লাপেন পেনা আন সোমার কে কোয়ালিফাইড ল লাপেন লাপ কাপড়ে কাপড়ে কি স্কিম দা দোল জেনবা সমগ্র শিক্ষা তুম সেটা মেনন সমগ্র শিক্ষা চলিব আমল লাতুম মা ট্রু বেন সেটা মে কে জি বিবি টাইপ ফোর বলে তুম দা হোস্টেল কে বনাই দোল সেলফ ডিফেন্স ট্রেনিং হাই হইতা লাতুম পি বম লাপেন মেন্সুরেল হাইজিন লাহাই লাইফ স্কিল এডুকেশন সাইক্লেম বম লাতুম হিনপেন লাপেন বেটি বাঁচাও বেটি পড়াও লতা ইসি ইন্ডিয়া গভর্নমেন্ট ইম্পর্টেন্ট নাই ইসিআই স্কিম ল লতা লাসো ট্রুই পেন্সি ও সোমার সোয়ার ল তুম আমি না কাচেরাই লাপেন কাচারলি চেলং ল ইন্ডিয়া গভর্নমেন্ট লা ইসি ইম্পর্টেন্ট নাই মানে ইসিআই স্কিম ল লতা স্কলারশিপ সিটা মেলা সন্তু স্কলারশিপ পিনে সিটা মেলা ফাইন্যান্সিয়ালি কেরা আপলাহাই হ্যাঁ লাপেন ইসি কি কালাংল আরো সো সোমার জং সে লো থেক লো এডুকেটেড লো পুলো দে কপি গলো আর্লি চাইল্ড ম্যারেজ লাহাই তা আবে ইকপ নন মালমে কপি লো মানিক দ্যাট সোমার দুম বিহেক হেক পেন তাই পেনান্দু পাকক পাকাক লাহাই তা আর জুলং ও বা থেক লং লাসি গভর্নমেন্ট লাসো স্কিম বনাই ইকলো মাতি দিন সমগ্র শিক্ষা কে সিক্স টু টুয়েলভ পিপস স্কুল লং বিকক লো সিক্স টু ফোরটিন কম্পালসরি এডুকেশন পুলে হেদি সমগ্র শিক্ষা নন কি বিকে সিক্স টু এইটিন আন হায়ার সেকেন্ডারি লেভেল দা স্কুল লং দো কক লো পুলন্তে লাসো স্টেজ কে আসা তিন এজ টি টিমা দিদি সমার তুম আসাব সঞ্চল ও ক্লাসে স্কুল লেভেল লং বিকক লো বলে আসাব কন্ট্রোল মে চ্যাট পো যেটা কলেজ লং তয় ফোন লো বলে তেলা তুমি পিলা কলেজ লং বাঙ্গে আসাব সোল তুম আর ডিসিপ্লিন আবে বলে নিলি পুদাম আলি মানে আসাব সে ফ্রিডম চ্যাট মা দিদি আনিং হাঙালিং পো লাসে আসাব লাহাই তো দো ওডিটি পেনান কে দো পিসো কে এন লাসে নন বাঙ্গে জং সি এডুকেটেড লো ডাক পেন হায়ার সেকেন্ডারি সন পামে পোলাতে পিলা হালা দাগ বাংকে লাতুম কলেজ কি দুনকে একদম কাবুজি টাঙারটা লো মাতি এবভ এইটিন পো মাতি লাতুম কোশন সি ডিসিপ্লিন তো নাই মা বা কোশন সি কি ঠেক নাই মা লাফান সি বা নি ফিউচার কপি সি কে ইনকাম পো মা ফিউচার নে কপি সি কে মান পো মা আই এম কপি লো মা লাদাক সি লাতুম চি ডিসাইড পো আসন কা বুঝি দো পইসে স্টেজ কামাথা থেক আচা কং দো পো বিল পো লাসি হালা সো আন লো পুলাতে লাতুম আসাব কামাথা দন তা ইতুম আকি জয় চাত দল আর্লি চাইল্ড ম্যারেজ তাহলা সোহ আনকে আবিল লাসন লো
1: তাংতে মো পেনাং লিপুলো আলু সো সোমারা তুমকে স্কুল ড্রপ আউট মাতে লু কাচারলি কাংতং কক লাপু সন্তা দু পিকপু লাসি স্কুল ড্রপ আউট কাপা ভেদেত জি ফান কুপি কি ক্লেম সিগে মে পোনাং লি থানামিক জিমা
0: স্কুল ড্রপ আউট কে মেইন কে স্কুল কি দুন কাহেলো মো পেনিলি থান লগে দি এনে কি এভরি ডেড় কিলোমিটার ওয়ান এন্ড হাফ কিলোমিটার বা টু কিলোমিটার স্পেন্ড ইসি স্কুল দোনাই প্লাতা কিছুমান এরিয়া গেল হাই স্কুল তা আবেলা লাপেন কিছুমান কে তাঙ্কা মাহা কে দূরে লাপেন এদন হেমজং সে আর লসো সোমারা কে থে দোলো পুলন্তে আকলেংসি আর লসো সো পুলতে নাংবং চেলাং থা আপাই পোকে কাম ক্লেম দাপ লাহাই জয়নি তা এডুকেশন কন্টিনিউ করি লংলে লাহাই তা দো দি হেমা কাম

जैने पेन फाइनेंशियल प्रॉब्लम आ जाइने हाय पता ड्रॉप आउट तो दुख होती ला सिला ड्रॉप आउट का पविडे जी पांगे इसी स्कूल टा अट्रैक्टिव बनाए नंग पलते इसी रीजन लपेन नॉर्मल लोग के लहाई कांग चीर कलंग इत पविडे नहीं पुसी एमडीएम पिने बे बस्ता रखलेम लो माती किस माते मा आ हेम पे चॉय का विया जाइने बा बुक्स का विया जाइने बा फी टून ए जाइने लहाई ता स्कूल की दोन दे दुख होती थी लो ड्रॉप आउट दुख होती थी लो লাসি নন বাংকি স্কুল লং প্রি ইউনিফর্ম দি লাপেন এম ডি এম লাহাই ব্যবস্থা দেখলাম ল যাতে স্কুল কি ডুন্দে আর বাংকা বিদে জিয়ে ফান লংডাম লোপলতে নীল তুম নীলে চিনি তেং দে অ্যাজ পার ডাইস সার্ভে হেদি পিনসো আরলো নন কে ইটুম কার্বি ও সোমার তুম সিটা মে হাকু সন বা আউট অফ স্কুল কে কি দু কমলো নন কে স্কুল আর প্ল্যাটফর্ম লং সিদো এডলো প্লাসো সার্ভে আতে এংলো পুলনতে মানে পিনসো কোন মা স্কুল লং এনরোল আর লসো সোমার সিদা লা আন এনরোল লো মানে নন কি স্কুল আ বাহিরা ও সোমার তুম রং রূপ লং কি জুই রক হাবি সিনিলি চিনিদা লা অ্যাকর্ডিং টু অ্যাজ পার ডাইস সার্ভে লাসি ড্রপ আউট কা পাবেজি পুলতে লাহাই ল ইতুম লা তোমা এনকারেজ টু নাং পো সোসাইটি পেন সিটা মে ইতুম প্যারেন্টস তুম সিটা মে ও সোমার ফান পমবেন পুলো ও সোম মাদার তুম সিটা মে এডুকেটেড লো পুলতে আসোমার ফান লোকাচার লি ফান এনকারেজমেন্ট পি থেক পো সোসাইটি ফান সিটা মে মেসেন পো কোন নন বাঙ্গে লাতে স্কিম দো থলো এডুকেশন ফর অল 6 to 14 ইয়ার্স ও সোমার ফান আনু তিনটা স্কুল লং সিদো এট নাং পো লাইকে গভর্নমেন্ট আর রুলস ল গভর্নমেন্ট কে লা আন লোকা পাং তাং 2019 আর টি ইয়া তেং পুলতে রাইট টু এডুকেশন আ তেং পুলতে মাধু সোমার টা 6 to 14 ইয়ার্স ও সোমার স্কুল লং সিদো এট নাং পো লাপেন কি মানি মানাও সোমার জং সি রং জুই রক রং দো নাং কক বা হেমা কামা জয়েন ইন স্কুল রং লে দ্যাট আপাই পো জং সি কাম কি ক্লেম কা পা কম্পেল পুলতে সো এগেইনস্ট দা ল ফানচি রা পো মানে দাম সি কেস পি দে পুলা সোনালাম তা দুল হে তালা আনগে লি দাম দিল হে তালা ইসি বাং রুলস কা বনাই ল তালো স্কুল তো অ্যাট্রাকশন নাং পো নিট এন্ড ক্লিন নাং পো কাইতে ইসি ডিসিপ্লিন পেন দো নাং পো লা আনসি সোমার তে অ্যাট্রাকশন দই লা স্কুল অফ ফান লা পেনা কো প্রমোশন পসি কাং চির কালাং ইতা কা পাবে দেডি ফান এমডিএম ফ্রি টেক্সট বুকস দো ল ফ্রি ইউনিফর্ম দো ল লাসি নন বাংকে কি ডুকে লাগো সোমার পিনসু সোমার তুম ফেন্সি তালা সোনা স্কুল দোল নন সন সুভাষ চন্দ্র আবাসীয় বিদ্যালয় আর্জিলং ইকলকে দি লাগে বোকা জান্দা দোল লাপেনা পো দালা মারা সিতা দোল লাসি লাসন লং সিতা আমি অ্যাপ্রোচ দাম ইকনাং পো কেজিবিবি আর লসু সোমার ফানল মাতি নি নন সন অল কার্বি আংলং মানে ইস্ট কার্বি আংলং সন 5 কেজিবিবি তো লাপেন বয়েজ স্কুল সিতা দোল নেতাজি বোকা জান খটখটি লং অ্যাপ্রোচ দাম ইকনাং পো লাপেন ইসিদোকে দালা মারা মে ও হল হাই স্কুল একদম চুনিং তা নেতাজি আসন লং তা 100% ফার্স্ট ডিভিশন ল তো মে ও হলাসি নমালাম কে ইতুমা থানাং নে যে প্রাইভেট স্কুল শিখে মে বা প্রাইভেট স্কুল হেনু বলে নিলি পুদাম গালি হেমা দি ইতুম সোসাইটি লং এ প্রাইভেট স্কুল ফান একদম ইনফ্লুয়েন্স পিকমেতিকে চার্লি লানে দি তা গভর্নমেন্ট স্কুল লা নন চোরু নাই নন আনুতিন ফানা বাং টেট কোয়ালিফাইড পনাই ল টেট কোয়ালিফাইড পনাই পেন্সি স্কুল লং টেট টিচার পিল গভর্নমেন্ট স্কুল মে পিক পিক লাসে গভর্নমেন্ট স্কুল কি দুঞ্জিয়ে ফান্তা ও সোমার ফান প্যারেন্টস তুমি এনকারেজ নেই নীলি পুদাম দিয়ে যে প্রাইভেট স্কুল কে হেন উপ ফান গালি তা কিছু মান তুমি প্রাইভেট স্কুল ওই দু নুন এদের তিনি সু পিকি লাসান তা আফসোস দু এ ধর তুমি হেদি তা প্রাইভেট স্কুল দে লে কেমে গালি গভর্নমেন্ট স্কুল তা মেলো গভর্নমেন্ট স্কুল ওয়েল কোয়ালিফাইড টিচার সাই দে লাসে হেম বাং দো দে দের নাং পো স্কুল তো ওই দু নাং পো আর লসু সোমার লো পুলন্তে কেজিবি বিস্তা তো ওই দু নাং পো জংসি আলন ফাইনান্সিয়ালি প্রবলেম দু পুলন্তে পিনসো সোমার তো মানসে মে নেতাজি লংসে তা মে তো ওই দু নাং পো ওকে মেসেন অপরচুনিটি লইল তুম খাই ফা সোসাইটি ফা গভর্নমেন্ট স্কিম ইসি মেসেন স্কিম মখাল লাহাই গে ইনুত লোকাচার লিও সোপলতে নলেজ দপ কনফিডেন্স দপ কনফিডেন্স গেইন প নলেজ গেইন প লাপেন আমি থাঙ রাইটস মখা চি চিনি প লাপেন আমি থাঙ রাইটস ফান চি ফাইট থেক প লাপেন কোলোমা কে মে কা হেনো হাজাত সিচুয়েশনস তামে আলাং ডিসাইড থেক প ডিসিশন এন থেক প লাপেন আমি থা কেং লং চার্জ আপ থেক প নীলি পুপে যে লো চার লিলেও সোমার লো পুলতে থেকটি দেজি আর বিদি আবে দেজি পুলা সলাম পুপে আর বিদিকে ডোজি লাতম তা মুঠে হালা লো থেকটি তোমাকে পড়হি বাং থেকটি দেট আমি এক বাং চিনে দেট পর কিছুমান অপরচুনিটি গভর্নমেন্টে হিন বেন কিপি নয় বা কিছুমান যেহেতু কিপিপি এডুকেশন না তো সুবিধা পিসিটা লাতমাং লং দেটের পো আপেন দু হে লাদেট কালিলা আমি একটা পড়ি দেখতে দেখ লাগে অবভিয়াসলি পড়ি দেখতে ল সোসাইটি লং সেটা আমি ইসি আকা তোড়া আছে তা দুঃখ পো লোকে ঠেকঠে তুমল পুলন্তে লাসে মাদুতা লোকে চারলে কে নাং সত আর লসু সমসিতামে পিনসো সোমার সিতামে কে থেক নাইন কে দরকার সত লাসে স্পেশালি আর লসু সোমার প্যারেন্টস তুম সিতামে জি জোর চেত নাই লাসে ইনুট ওয়েল এডুকেটেড পাইলো পুলন্তে আসোমার ফান লো যে থান থেকপো মেসেন তো আর কে পদাম ফান জাপন থেকপো লাসন ল লাসে হেম লং সিতামে লাসন এনভায়রনমেন্ট ক্রিয়েট নাই যে মেসেন এনভায়রনমেন্ট কোসন পেন্সি লো কে থান আভেলু এডুকেশন আভেলু যে থান থেক নাই সোমার ফান সিতা কলেজ সোমার লো পড়ি দাম লাসন তো চটকে লাতুম তা আনিং হাঙ্গে এলাত

0: আনিং পালুত চক মানে কমানে কে ডক্টর ইঞ্জিনিয়ার তো কমানে কে এসএস অফিসার তো হম বা কমানে কে লাসন আলাম মানে থান থেক নাই মানে আভেলু থান থেক নাই জো লোক পড়ি আ জয়নে সি পিনি লাতম লা আন মানে অফিসার সিতা নাকে মান লল আন নাকে থেক ল লাহাই আলাম বাং আপি আপোতা সোমার ফান পাকিং সেট পেন থান থেক শেয়ার নাংজি
1: তংতে উসমারা তুমা ফান লো কাচারলি কাপাচিং থোর জি লা পেন আনিং গা পাহাং জি ফান কপি লোকে ক্লেম নাং ফোকে
0: ওসমারা ফান লো পাচারলি পাচিং থুরজি আনিং ফাংজি পুলন দেখো সনিকল ইটুম ওসমার তো ফান আর্জুনা লাং কুপিসিয়া লাং কাচারলি গাং টুংলো নন কে লাসনা দিন পিনাকল যে ইটুম ইনিং কে হাঙা তেংলো ওসমার তো ফান ডক্টর ইঞ্জিনিয়ার লাসন কা বনাই গেল ওসমার তো কুপি মা আনিং কে হাং কাচারলি জি স্ট্রিম দো আর্টস স্ট্রিম দো সায়েন্স স্ট্রিম দো কমার্স দো মানে মানে কি ডক্টর সে আনিং কে হাং মানে কি ডক্টর আনিং হাং হে মানে কে নেকে এস এস অফিসার সে আনিং কে হাং সিভিল সার্ভিস সে আনিং কে হাং লাহাই লাম দো দো মাতি বা মানে কে টিচার নার্স লাসন সে আনিং কে হাং দো লাসি লাহাই তাইতুম ওসমার উপর সে ডিপেন্ড করি যে মানে ওসমার ফান আর্জুনাই নাং কো পিল পাইপো বা ওসমার তুম নাং তুম গাচারলি নাং নিং কে হাং ইতুম ইনিং কে হ্যাং আতেং বেতুম থপিউন ইলাতম ফান লাপান এধক তুমাং কে আনিং কে হ্যাং পুসিতা মে এধক প্যারেন্টস তুম দো লাগে রং আলাম সিনি লিথান দাম লহে রং জো কাম পা ক্লেম পো কাম ক্লেম জয় নি আলাং তুম এডুকেশন কন্টিনিউ ইন এ দ্যাট দি হেম কাম পা ক্লেম রং বাং হেম বিদুন কক বাং হেম কি বিদুন নিলি হেনু পলে পুদাম কালি হে আপিনু আপুনু আ অং আনি হেম লে বিদুন পাকাত সে এধক সমার তুম দো মানে বাং হেম দো দুন পুপ এডুকেশন তা মানে এন পামে মে দেডি চার্লি পামে মে দে না হকলে দোষী নীলি পুদামি পুবাঙে বাং হেম দুপলে হেনু পুলে পুদামলি না হকলে দোষী তামে কচারলি ক্রং বাঙ্গে ইলি মে নাচি ঠিক নাই লাপেন প্যারেন্টস তুমি তামে ওসমার ফান্দা এডুকেশন আভেলু থান পামে নাংজি থান পামে লো দিলা তুমি তা বুঝিজি লাপেন এডুকেটেড লো দিলা সে মপির ঠেকে দোদুন তা ইসিয়া কে রেং মেডো জি মানে লাসন আলাম থে দৈক যা নো এডুকেশন নো লাইফ লাসন আলাম দো লাসে মানে এডুকেশন আবে তে ইতুম মানে লাইফটা আবেলো বা লাসন আলাম আসন লাম থে ইসি দো আসি এডুকেশন নন দিন লংকে কেনাং সত স্পেশালি আরলসু সুমারফা আরলসু সুমারফা কেনাং সত কে কসন ল লাল যে তুম আর নিসি কে আরলসু সুমার তুম লো পুলতে পিনান সুপো দু জি আহেম চি দুন জি মাদুলে দুনেত এ পুসি তা দরকার ল লাপেন নন মালম কে ডাইভোর্স পিনে তা দো কাচি কাকা চিটি তা দো তে যেতিয়া অসমার তো আপেনান পেনজং সি আসো আরলসু সুপি তিয়া চেকা প লাসহত কপিল এক্লাম পকে পিলকে মান পকে ওসমার কাস্টেডি কে স্পেশালি বেশি কে কে মাতুম লং আপাই তুম লং সি বাং বাং লাসু সু পিজং সি নং ওয়েল কোয়ালিফাইড কালিতে আসু কোসন জি কে চেলাং প কপি কে ক্লেম সি কে পাচু প লাহাই আলাম দো লাসি তুম আর লসু পিমার তুম কে কাইটা ওয়েল কোয়ালিফাইড নাং জি লাল নীলি পোল আসু আলাম কাইতা নীলি ফানাং থান ভ্যারাইটি আর লসু পিমার পুলাতে কাইতা ওয়েল কোয়ালিফাইড নাই পিনসো সোমার টুঙে বাং বাহেরা ইতুম কার্বিয়া ট্রেডিশনস গুলা পিনাক মাতি দিয়া ফ্রাং পেন্তা পিনসো সোমার টুঙে দরবার আসো আর লসো সোমার টুমে হেম কামে ক্লেম ফুলে কাঙ্ঠি দি হেম কার কক লাহাই আছে তা নন বাঙ্গে কালহাই কালিলো চিকিরলা অলো নন বাঙ্গে লসো সিস্টেম আবিল আর লসো পিনসো দা এডুকেশন ফর অল পুনাং লিলো পেন পেন কে মানে ইকুয়াল এডুকেশন সি লং লো বুঝি নিলি মাথালো লাপেন আপি আপো সিতামে ওসমার ফান সিতামে চিথান পামি নাং প এডুকেশন আভেলু পি থেক নাং প লানসি ওসমার দা এনকারেজমেন্ট লং প লাসি ওসমার তুম সিতামে চার্লি থেক প পামনি লিপুলো মা দিদি তাঙ্কা মাহাত আর্ন থেক প জংসি ওয়েল কোয়ালিফাইড লো পতে জব চকলাম থেক প গভর্নমেন্ট লং দি লাপেন আমি থাঙ্গ কিং চার্জাপ থেক প বুকে লালো মানটু ওয়েল কোয়ালিফাইড পুলতে যে অকল জব কে লং জিলা ফান দেট কালি বিজনেস তা ক্লেম উনল আমি থাঙ্গা কিং চার্জাপ জি ফান গভর্নমেন্ট লং মাদু দা সাকুরি কে লং এজি পু ফান কে কালি সেটা মানে বিজনেস সেটা চকলাম পামো নিলি নাকি থান আসন সে যে কেজিবি লং কে পিলা জারং কি বুতা থান ল এমব্রয়ডারি টা থান ল পিনি পেক কে থাকা থান ল জাম্বরং টা থান ল লাহাই পেন্সিটা মোলা তুম আমি থাঙ্গা লাইফ লং মানে মেশেন কেরেং মেকে দোজি ফানসি লাহাই বিজনেস পিনে তালা তুম স্টার্ট ঠেক পো লাহাই পেন ল পোলতে জব কে বাংকো আনসি লং ডুন পোমা দিলি তুমি জব কে আনুতিন মাকে এলে সম্ভব কালি পসিবল কালি জব কে লং বাংকে লাসি লাহাই মেথাঙা লাইফ মানে কোসন সি মেসেন পেন মেসেন অ ওয়ে পেন তুম চাপাং রেং ঠেক জি মা লতাই সি স্কিল নিল তুমি স্কুল লং পিপন পন লাল লাসি নমালম কে মাদুটাই লিতম আরজুলং বম নিউজ মিডিয়া দি ফেসবুক পুনয় নিউজ পুনয় তুমি আরজুলং বম ল আরলসো সমার্ট মা সিকিউরিটি বাং দরকার পি মোস্ট ইম্পর্টেন্ট ল পিপল নমালম ইটুম গে রং রূপ মালম থেক আম লং ল স্কুল কাবিয়া জয়নি ল নে গোপিল ফ্রাংসন সুমিলা রং হাং পি তাতুম তা লাস জয়নি সি কি ফোন আং লগে দি আদুংরা স্কুল কাবিয়া জয়নি নগাঁও ডিস্ট্রিক্ট লং অসনসি বাঙা খায় হেম বি দাম পেনসি লাসনা ঘটনা কি ফোন আং ল লাসি ইলি তুম কার্বি সোয়ার ল তুম সিতা আমি এডুকেটেড কে মান নাং জি সিতা ইতুম কার্বিয়া খাই দা দুইক ও মাতি আদনা দি ইলি তুমা খাই হিয়ান আহেম সি মানে

0: নাহলে তুমি যাই মেয়ে কার্জিলং বমলাকে আকাশবাণী দীপুপেন যাই মেয়েকে পেছে থাকবেন বমলাকে এফ এম ব্যানেলং পেন মেগা হার্টস ফারু সিরা তক বরাজের ক্যাপ লাপেনান পাট লাবাং জয় মেঘ নাগলি তুম নিউজ অন এয়ার অ্যাপ লাপেন রেস অ্যাপ আলং পেন তা আর্জিলং ইচ্ছে
1: উফ বা কার্বি আহান আনচুয়ার ই অং ফ্যাক অক বো অক লাং অক কাং মই কলাং দ্যাং হান চুইং তুং অং কোন না লমা কিলং জিলা হ
2: হা পির্বি মার্কেট কার্বি স্টোর হোটেল আলং দাম নন হালা দাকে কার্বি আহান আন আ জাত তালং লো কি চুতা চুমে পিক
1: কলাং মা দান্তে চোদাম সিনাং নাং তানাং দু নন
2: দাতি
3: দা

যাই মে কেলং আদুন থুয়ালুন লাকি জুলেন্দ্র তেরন প্যান কেলুন আলুন আলামথি লা সেংকান সুরিহিনী পুলা বাংসলুন লা বাংসলুন কে তকা বাংসে দামি জুলেন্দ্র তেরন ততাংতে আর্জিক সিনাং লা বাংসলুন।

তাঁতে যাই মে কেলো হং কি জুৎসি আদ না জুয়েছে না তারজন লামারজন লংপেন বিজয় বেনিডিক লাপেন উতারা কেলকার পেন কিলুন আলু না লামথে মেরে পাস আওগে পুলা বাংসলুন লাবাংসলুন কে তকবাং বাপি লেহেরি তো তাঁতে আর জুয়েছে না।

হৃদয়কার্য কাচিং হনারাত আদুন্থু চ মেকদাম থুলুনাং আদুন্থু চ মেকাং কুমলংপেন ইংলিশ আলুন আর জুগসিনাং পিনি ইংলিশ আলুন কেরট কপার জুং দেং লংপেন কেচেংসি আলুন লাকে উইলসন ফিলিপস পেন কিলুন আলুন আলামথে ইউ আর ইন লাভ পোলাপাংস আলুন ততাংতে আর জুগসিনাং

রিডিওকার জু কচিং হন রাত তংতে জয় মেকালং আদুন থুলন আর জুগসিনা সিলিন দিয়ন প্যান কেলুন আলু নলাম থে দি পাওয়ার অফ লভ পুলবাংসলুন।

0: Radio Karju kaching honarat. Tangte jai mekang kung pana dunthu. Pini lam jirang ding along pen. Preservation of forest mate nam pinam dur kirai koma putha lam jir arjuk sinang. Labang so lam jir ke toga bang along birtiso lapen kapur hiya bang fandateron. To tangte arjuk sinang labang so lam jir.
1: Aprangsi radio karju arado anapanta nilihin pen ningkang samakardom pajer iglo pinineli lamjirajai mekalong ke thanji alam theyathe pilake ingnam kerai komnangji akenang sot apthaksi pathihek pen ke thanji aphan bor iikpo tangtenon lamjirathe pia phathak chethandam dea prang international day of forests alamo pathihek pen chini iksinang United Nations Sahin Pen Munthi Parsik Ponsi Ingnam Nampi Namdur Raikom Nang Jihpu Mathasi Pirthe Adang Pi Pen Pustame Ingnam Ke Raikom Cherap Cheto Jiaphan Pura Ingnam Aphan Panong Si Arni Ke Deng Mate Ke Hot Lapuson Pang Chenglo Lake International Day of Forest Labangso Arani Ke Jongpon Lapuson Sitame Ilitum Chini Lake There, Nipahing Koi Rai Si, Labang Suwarni Si, Pirthe Adang Pi Pen Pustame, International Day of Forest, Arani, Talon Ikpo. Tangtenon, Puthot, Lam Jirathe Pi Aputhak Le, Chethan Iklonang. Nam Pi Namdur, Idung Erayalong, Kedo Lapen, Kerai Kom Nangji, Kopu Anakenang Sotma, Ilitum, Anutin Stame, Chini, Bon Sitame, Chini Thulethot Jiaphan, Puthot, Chethan Lonang. Ilitum echet he kachelo pen kaching sip chi aphan oxygen ke akenang sot the pik labangso oxygen ke long ji lake thank pi thank prang atum si ilitum aphan ipipo lapen thank pi thank prang nam pi nam dur inglum tetlo pulote tomon kaheno adok abet an bustame thank pi thank prang atum tomon kapang thir ji aphan archak don po mate ইংসিপ দুনপো পুথত ইংনাম কেথে দুং কে দোয়াজক মারাত মারেং ওতেক ওসো প্লিপ্লি পিজো লাপেন কেরেং এট আপি কেদো আন পুস্তামে কেচু কিজুন কেদো কে থাক রেংমেসেন রেংমে এট পেন রেংদক রেংনি পেন দোলংপো লংলি কাংলেম লাপেন লাং কেথে আহুত পুসিতামে নামপি নাম দুর্জংসি ফালাং নো নেদেট পুলোতে লাপসোনা কি সুং আহুত পুস্তামে আকেরাপ

অপ বুথত ইলি মুনিত মনোর আতুম আর্নিবাং কেচু কিজুন পেনচেংলক হেম রেড কাচু কিম লাপেন সনসুরি আসাই আলং পুস্তামে ইংনামলং কেদো আনাসন আকেনাং সত থেপিক লাপেন ইলিতুম ইংনাম পেনসি আজাদ আসন হেম রেড কাচু কিম কেচু কিজুন আসন লাপেন কাপড়ে কাপড়ে কাসায় আলং পুস্তামে ইংনামলং কেদো আসন থেংপি থেংফ্রাং পেনচেংলক বাপ বি লাং লাপেন কাপড়ে কাপড়ে কাসন আনসিতামে ইলিতুম ইংনামলং সি লং জি মতে ইংনামলং পেন কেলং আকেরাপ পেনসি ইলিতুম পেনাং আনাসন কে পাচুন ইপন থেক পুথত বোতর বোকান কেপামেসেন জি আফান পুস্তামে থেংপি থেংফ্রাং আতুম আলং সি আজাকং দো থেংপি থেংফ্রাং জং সি ইংলুম তেতলু পুলোতে আরওয়ে সিতামে আপর পেন কাইকে তা জাংপো কেফাং অক পুস্তামে জুমপো বোতর বোকান পুস্তামে কাইকে মেসেন আসন সি নাংদোপো লাপুসন জং সি কাইকে তা দোলং নং জি পু কামাথা দো পুলোতে কাইকে তা থেংপি থেংফ্রাং কে এ আসাই দেং নাংপো লাপুসন ইংনাম কে রাইকম জি আফান পেনাং আনাতুম কে ক্লেম কাচেপা দুক লাপুসন থেকলং সনসি ইংনাম রাইকম সাইখি আতুম পেন চেংলক জংজুং আমুনিত আতুম পুস্তামে কে ক্লেম থেকদুনলং বিচারালাম চেথানলনাং জাদাব পায়েং আলাংলি কে কুমাতলমা পুলতে আলাংলি ইনুত ওয়ারমন আফান কাচিংহন পিক আবাংফু জাদাব পায়েং আলাংলি কে ব্রহ্মপুত্র আরাই কেদো জরহাট ডিস্ট্রিক্ট আসাম আরলো আলংসি কেদো পাথের বাংফু আলাংলি ফান নংনাম কাছে থাংক্লং কে লাবসন হেনল আলাংলি ইনুটবেট আরি পেনলক সি থেংপি থেংফাং কে এ সি নামপি কে থে দুং মাতে ইংনাম পামান লাপসন সি আলাংলি ফান মাদু সিতামে চিনি আলাংলি নামপি কে পামান জি আফান কে ক্লেম কে পাংচেং কে লাপুসন হেল ফারুক রেসির ক্যাপরা ট্রক্সি ক্যাপরাসির ক্যাপ আনিংকান ব্রহ্মপুত্র আলাং রয় কাংবাক লাংকে থে হামদেট আফি আলাংলি পেনাং আন মারাত মারেং আপি আতুম কেদো আথাই কাবে কেচু আসন কাবে ব্রহ্মপুত্র আরয় আরাই সাংতি মিলি আজো কয়চু আঝাক আপি কে কাংচের পেন কিথি কেজাং লাপুসন আলাংলি থেকলংলো লাপুসন কে থেকলং পেন আলাংলি আনিং দুকলো আনিং অয়ল লাপেন আফিথু আলাংলি মাথালো পিনি পেন থেংপি থেংফাং এ পাংচেংপো ওয়ারমন আফান লাপেন মারাত মারেং আন কেরাই কমজি আফান আলাংলি মুন্থি সি হালা সোয়ারনি পেন ক্লেম পাংচেংলো কেচেং সি আলাংলি চেক আরং সি এ পাংচেংলো সনসি আর্নিবাং নিবাং চেক থেংপি কে এ কে সম নিংকান আর্জন্তা লাপুসনসি পাংথাংলো চেক থেংপি কে এ ও পেনাজক ইংনাম আসনসি নাংমান পেজো পেজোলো আলাংলি এবম এবম সি কে থে দুং আ ইংনাম পিনচংলো লাপেন লাবাংসু আ ইংনাম পিয়ার্থে আমুনি রাতুম সিতামে কাপাং থেক জয় কে জি আফান মতে আলাংলি কে ক্লেম কাছে পাদুক কাচিনি জি আফান পুরা মোলাই ফরেস্ট মতে মোলাই কাথেনি পুসি লাবাংসু আইং নাম আমেন ইয়ারলো লাবাংসু আইং নাম মোলাই কাথুনি মতে জাবাত পায়াং কে এ পেন কে পামান আইং নাম ননপর কে হালাদাক ইংনার কিন্দু থিজক ফাকলাইং ওটেক ওসু লাপেন সনসুরি আপি কেদো আন পুস্তামে রেংডক রেংনি পেন দলংলো আলাংলি লাপুসন আসাই কে ক্লেম কে মে কাচিপাতু কেথেক লং পেনাজক সরকার পেন হুমরি দামসি আলাংলি ফান পদ্মশ্রী আনং এ সুরহিনী রাকরে ফ আনিংকান পি পাজের পনল লাপেন আলাংলি ফান ফরেস্ট ম্যান অফ আসাম পু আমেন ইর পেনসি নংনাম চেথাংল আলাংলি আসন কে ক্লেম কাচিপাতু কে ইলিতুম আনুতিন সিতামে মাথা পার্সিকসি কাইকে তা থেংপি থেংফাং কেরাই কম জি আফান মাথা নাংপো তংতেনন পুথত থেংপি কাওয়ে পেনা কিসুং সিতামে মাসাপসো চেথানল নাং থেংপি থেংফাং কাওয়ে আদাক মেলম কেফাং অক সিতামে বাতমুচত লাপেন লাং কিলং জি আফান

0: ta katora laposon sitame do bisaralam dessert mate adang ke thedung asang ti milia jo along arwe kejang jumpik lapen anerlo por sitame phang ok pik lapen thu ajo abang lipu ingsam thu pik laposon ta cheman lapen arlong sang ti penaka prek ke thang ta thekdam long le laposon si ilitum chini lapen ইলিতুম কেনাং সত কে থেনাই লাকে লাং বনসিতামে ডেজার্ট অলং মতে সাংতি মিলি আজু লাং কেলং আজা কং সিতামে জুমপিক লাপেন হাডাক থেংপি থেংফাং সিতামে কাপড়ে কাপড়ে কা থেংপি থেংফাংকে ইলিতুম থেকদাম লংলে ইলিতুম কে থেকদাম লং জি লাকে আংসু কে দোয়া বাপ জনসে কেক তাস তাং হ লাপেন কাপড়ে কাপড়ে আংসু কে দোয়া বাপ সে ইলিতুম থেকদাম লং চত জি পুথত মারাত মারেং সিতামে হাদাক কেথেক দামলং জুমপি ইলিতুম কেথেক পনলং জি লাকে কাউত মাতে কেমেল লাপেন লিজার্ড টাংহ মাতে বিলিত আজাদ আতুম লাপেন ফিরুই লাপসংসি ইলিতুম থেক দামলং চজ্জি লাসে ইংনাম নামপি নামদুর কাবে আজক পেন কেদু আকিসুং থেপিক লাপসংসি ইলিতুম থেক দামলং লাপোহাই আকিসুং পেন কচিং রায় জি আফান পুলোতে ইলিতুম থেংপি থেংফাং কে এ আসাই হানল কেমেনাই বনসিতামে থেংপি থেংফাং আওয়েতে ইলিতুম রেং উন এ লাপসন কে মাজক সিতামে চিনি বনসিতামে আজহাগাতুম থেংপি থেংফাং কাফলাং নো কেপান কিপি লাপসন কে ক্লেমাতুম সিতামে দোপিক ইলিতুম থেংপি থেংফাং আকেনাং সত কে থেপি লাসি এরং আথেং পিয়া ফান ফালাং নো নে আফরাং আকাপ্রেক আরং ইলিতুম এ পন্থেক আসন্তে মে পার পিক জে আথে মো কেবাং জিলাংনি নাংলি কিথু মাথেং পি আলার কে পুথত নাংলি কে এ তেকাং আথেং পি নাংথে নাং দিংলন্তে ইলিতুম ফান মেসেন আতমন লাপেন মেসেন আসাই ইকিপি পন্থু চেথেক লং জে লাসি লাবাংসো আসাই কে দেং কে ইনুত ভেদ কে ক্লেম পেঞ্চত কে কিচুন জি আপর আজাক দিং হয় জি বনসিতামে ইলিতুম ক্লেমরা পেট লো পুলোতে কিচুন দাপ্রাং জি আংথেক চেথেক লংপ তাংতে পিনি ইংনাম কেরাই কম জি আফুথাক পাথি হেক পেন নিলি কে থান কাপাচিনি কে লাপোয়ানসি কাংতন এগলো কার্ডম
1: লাপন অপর্ণাং লিতুম পিনি লাম জিরং দেহ লংপেন প্রেজারভেশন অফ ফরেস্ট মতে ইংনাম কেরাই কম অফুথাক লামজির আর্জিগলং তাংলো লাবাংসো লামজির কে তকাবাং আলং বিয়ার্টিসো লাপেন কাপড় হিয়াবাং ফান্ডার টেরন নাং লিতুম জাই মেকার জিলং বং লাকে আকাশবাণী দীপ্রুপেন

আদুন থলুন লাগে পম্পি গগৈ পেনকেলুন আলুন লামথে মেঘর জলঙ্গা রিপ্রাইজ পুলা বাংস আলুন লা বাংস আলুন কে তকলাকে পুরান লাপন লা বাংস আলুন লাকে আহে তুক পুলা বাংস লামার জেনা লংপেন তো ট্যাংতে আর্জুক সিনা।

রিদ্যুগার জু কচিং হনার তং তে জয় মেকাল কি জুৎসিয়ালনার জু এক্সিন মহালক্ষ্মী আয়ার পেন কিলুন আলুনালামথে গালি পারা পুলবংসলুন লবংসলুন লাকে বারুত লামার্জনা লংপেন তো তাংতে আর্জুক সিনাং লবংসলুন

0: rudio karju kaching honarat tangte jame kangkung pana dunthu ning alu alam thi pulabangso jame kang dingalong pen rublin be pipen aning alu alam thi arjuksina
1: নীলিমেন কে রুবলিন বেপি নীলিনন্দ বম কে গীতাশ্রম ইজি চার্চ রংঠেসু মাধব ইংতিয়ার নাসি নীলিগি পুগাং তুং আবাং কে এলি তুম সর লুটুম তা চুক্লেম দু নিনিং হ্যাং বুলুতে ইজা কং থে দু পু কি পুদাম ই কাং তুং কে নীলিবাং কে এলি তুম তালা পিরঠাক আহিন পেনাবাং কে আলি দুই উ ন নীলিকে কাপড় হিয়াবে দে পুসিতা মে নীলি নীলি হেমা সরলং কাচেরাবদু না যা কং কেথে পুগাছি থেক দাম লং বাংকে নীলিকে লা পিরঠাক হিন পেন বাংলো নাসি এলি তুমতা লা পিরঠাক হিন পেন যে বর ই নিং হাঙা তুম পুলোতে যা কং থে ও এ তুম সর লুটুমতা এলি তুম সর লুটুম সামি সুপিন সুফান যতন লড়লে দে পুসামি এলি তুমতা পিরঠাক হিন লে থেক থে তুম সামি কাপ্রেক কাপ্রেক আর দুই ও মাতি দি কি চুকলে মাথায় দুই ও লাসি এলি তুম সামি ইজা কং থে ও পুগাছি পুদামকে চুকলে মা সন দুই ও নিলি হিন পেন বাঙ্গে পে রিগে থাক নিলি বাঙ্গে লাভ হাব বিহেক পেনসি কি থাক দু নিগলো পলা পে রিগে থাক হেন বাঙ্গে নিলি কাছে মাথা বাঙ্গে আলি কি দুই ও নিলি বাঙ্গে কাছে চিনি দাম সামি লুতুম সর লুতুম সামি বাং ফুটি নামাতকে থেগিক এত এ মাতি পিরঠাক হিন সামি তা পিরঠাক হিন গালি তা কাপ্রেক কাপ্রেক তা কে থেক আসন দুই ও ইরি পেন কি রয় পুসি তা বা আসন তিন সামি দুই ও মাতি লাসি লিতুম সর লুতুম তা কে চেরাব দন জিয়া যা কং এ থেক ও নন পুসি তামি নীলি হিন পেন বাঙ্গে নীলিগে হেম তু নিশিলং যে পাদরন হু পুগে পুগে পুন এ হ্যাঁ সুপিন সোয়া ফিগে দু দুন পাঙ্গে নীলিগে লা পিরঠাক হিন পেন লগেগলো নীলি সোমার ভাই নি দো পেন সৈন আলু সৈন নি সোমার কচারলি আহিন পুসিতামে আংবং চিতিম আনগে নীলি তা সেরাব দুন উন লা পিরঠাক হিন

0: Claim nang pumo. Sang kok lo tila bangke thi. Ahok lo bangke thi da ji. Ay. Exercise claim ke cheng lo putila bangke. Ili jakong dotik an bangke claim nang fo.
1: Tante nang di. Jumba bang ko ana porpen sinang li. Pang cheng dun iglo da kitana.
0: Nili ke la lo. March nili ke 2018 March chiklo si ke joint tema di. La sopen ke nili ke la sopu thara chiklo pen ke nili bangke. Daksi as a member nili ako join un thupir lo. Join fit pen bangke anke la pen ke anke. Nili nili bera customer nili chiri lo bang koi bang thongkep nili bera ke claim bang dolo lahai thoma bang nili bang se chelang ponang po chi chi pi reb lo anutin ta man anutina customer ta chiri reb lo customer an chelang pon reb lo chi than reb lo lagri lo jara thon se than pon chola thon ke lang pon pilo son kali lo he ang ton se dak se claim ra pe lo pe nilo samela ni mithang personal ni mithang jung jung nili ki chiria jung jung a customer la hatan wani li mithang se chelang pon fo ec extra care ki pi poya thedi la sonjal bang mane la sonjal extra mane nili hin pen se ko lang tohan ki pi thu ba ke lang ko attention ki pi thu he la sonajar lo vastu bang ke la se dolo ninkan sirkep an ke pleng tang loge jonan an hedi nonan ta do bom lang munit bang ge wang bom lang ke klem atmala result bang che long lok lo mati di munit tum bang he ase wang bom aning hang bang do nonan ta ajhar pam bang bang jim che dam lo sonno jo ke klem bang ke nonan ta klem bom lang do bom lang munit tum wang bom lang thema result ke lang tum che thek long mati klem lo bote bige bipo la ke klem mat klem nak pro bostu bang ke kalilo claim rote a result che long po
1: tangte la jumba dance bolote non kichini dam bolote la ke tv long ke lang pense ke kan la si la tv long lang le det pense tamia kapre ka technique la sonta do lang
0: claim tv long claim le det pense me ile to me thang ining ki repen ba ya ko chini mate di non lom tum ke YouTube ta do lo pin ni ta do olo exercise ke hok ta non lom ke jihung olo ke claim mang ta do olo aku tv long pen pin ki tv long pen claim nang ni lo pa samini le tum ke aku po ini po limit hang ni ngere pen po ba jir pi jan ke cherap lai pen ta ni tum claim lo he ason ke chipher rang pen po no pin ni la kar dik jumba lo mang ni ka kar dik la hai ki rung mang ji me son ra kar dik ki rung hai ga bedat ma di tamil hai ta pa do me he no dak bi no po lam ta ave bi me la dak ta stamina no marke jumba long bangla ha ka dik bang bibe la po ko anma ili tum iri keng jakong stamina polo hedi ko anma ke claim la an stamina do dopo ko anma ke claim lak pikji ke cheng ke lak pik pikji stamina so ke lak pen mai ili tum bang par unang po mane ili tum ing ton te de nang po lak ong lu ni ke claim un ilo par ing ton ko ke chok chelo morning si ili tum non ke cheng ko e minute cap মনিদিন কইছে ক্লেমন চরস আমি মোয়ানি সিকিলা সপোর্ট ক্লেম পম লপতে মোয়ানি সিকে ইতম ঘন্টাই সিএন তা ক্লেমন লাকলিলো লাকসে মে লম সলা গতেন কে লাক বং তাকে হামদা প্রাং রসন জালয়ো নিলি তুম তলা সোন লক কিচিং কো কে ক্লেমন ই ক্রম সিকি থি পিক পিক লতে মাজ কে ক্লেম কিচিং কো কে ক্লেমন ই দামন ই নং মিনিট 4 মিনিট কে পাকলে ক্লেম মা তাই চিথে পিবাং হামবাং হাম চিথে বাংনি সামে ফিগি নি দম তা চিক্লো চিক্লো ক্লেম বম এ কেঙ্গা দা মুনি এ কি সুসু সামে ক্লেম বম লো সাং সে দেলো আর নি সিত সাং সেলো আর নি সি পোতা কে সাং সো অং লো পিনি কে দাম দেলো লো সোনার নি আবেলো ক্লেম লো চপ আর নি বাং আতা বাং তা দাম লো আমা নন ফি বাং কে লসন কি সু থ সো রে পরো লসন বাং কে আবেলো মানে এ বি দো কক লো কি ক্লেম টু অং হে আবি আবিং হই দ্যাট আনাং পো কে ক্লেম টু সি সোন জালো ইয়া সে মা জক তলা সোন লো কে চিং কো কে সারপিরু সারপিরু দম তে গ বাং wangwe de dono dak lo hor ni sipak lem kleta dono piglo pujike se wang lo bang krom ke thi pik pik tum ta wang lo bibe pe same isi aninga rong chi pihan ge wang lo dak muni do pik pik lo mati di sar pe mar ko jang se tak che tong lo ja ja ja da lam che than long po mental health ta milo hem ke tension ko anone isom mar pe ne pen nan pen ela son ela pula ben pula hype ta me alom so phan la gontai si ni pan kha dak wang lo pote a ja ja ja ja ka lam che than po kang ne kang ni la hai che than long po sa po ninga rong do long ka dak he la so la so ninga rong la so environment phan si muni tum ko wang ta wang wang lo hai lo
1: চুরোপিক ল তে পুথনাংলি প্যান কাছিনি পন কাংটুং এলা পোল জুম্বা ড্যান্স লাগে কোনারা ডেট পেন সিনাকে প্ল্যাং ল থানিক জিম
0: ওলা বাংকে এনে কে কলম্বিয়া পেন সিকে বাং ইনুট কার্বোরেটো পারেস পো মুনি হরমু বাংকে আলাং বাং তা জুম্বা বলে পাকলাং টাকালি আলাং কে কান কোরিওগ্রাফার কে কান কে থান বাং আলাংলি তা আমার আর নিশি আলাং বাং কে কান থান বাং থাম বাং কে কান স্টেপ তিং নি এটা মাত আলাং বাং এরোবিক পেন লেটিন পোয়া ইসিয়া আর ডান্স লাসো হলা সেল সালসা তো লাহায়া কে কান পট মিক্স রাপ এটা মাত সি আমার আলাং বাং ক্লেম মিসে না জালো লাসো জুম্বা কে ক্লাং আমাহাং কে থেকে লাকে 1990 নিং কান সিকে ক্লাং 1990 পেন সিকে ক্লাং লো নন বাং কে লা আনলো সো জুম্বা কে চে থাং লো নন বাং কে

0: 180 plus country non claim lo zumba ke non ke ili tum lo
1: anda
0: nangli lo mati ti jo ili
1: ke
0: non ke da ke ka benglong aso sa a town pse pulo tam ili tum da chini don no as non bang ke chi thang piglo mane claim bang do piglo non ke zumba lo pote muni tum chi oi cho oi ti telo claim me o ke kan da dolo la daksi kang ne kang ni da daksi do yer lo ekar dik ji lo pote da daksi do yer lo kan ke kan lo exercise lo daksi do yer lo ma ke claim ning rong ও জুম্বা পপু বাঙ্কে ভালো
1: জোরপিক লাতে নন পুথনাঙলি ফান নকার জুজেলাম থেকেলা পুল নাংলি ননলা ওভে কি মি তুমা ফান জুম্বা ডেন্স কে কান পুথাক না গোপিনে কেথান গাং জি আসন দোলাং মা
0: থান কে লালো নন নম কে বাং ইউট তুমি কি চিনি থু মু চলই লি পেনতে লাতুমসি কে থেক না কেরে লাতুমসি না নন কে কি চিনি তা কি অং লইলি ফানতে তামে নন লা সো জেনারেশন হান পুদাইম পু বাঙ্কে কে সিলেট বাং দো ও দি না সো জেন জি প জেনারেশন বাং হ্যাঁ কে সিলেট বাং দো ও নলম কে থেকলং লো সার পিমা টম সি একদম চন পুরো পো কালাং টা কালাং ইলি তু হর বাংকে লাহাই বাংকে মোবাইল তো হবে দ্যাট আমাসি ইলি তো বাংকে কে ক্লেম কে দাম বাংকে ইং বুধবার আমাসি কে ক্লেম বাং তান নন বাংকে লাহাই দৌলো মাসি তহ ক্লেম না পো চিহুং চিহুং লো সামনে নলম তো বাংকে ওকর জাং নন জেন জি তুম বাংকে কে সিলেট বাং দো ককসন সে নিলি থেকলং লো হ্যাঁ কি থু ডের আজো মেক জাং জে চুপাং থাং মোবাইল ল্যাম্প অংকে আদাব সি মেক জাং রং রে তিমাতি দিজ আংকে আদাব কে আদাব এক্সারসাইজ লো পোতে আদাব হেন লন তা আপর কে মিনা এলো আদাব থু নয় এম আদাব প্রাং থো ডাব প্রাং মতে অক প্রাণ না মেসেন মতে দি আদাব থো ডাব প্রাং মাই অক প্রাণ হেলো দাকলো পোকে আবি মতে সে দাব থো ডাব প্রাং সন্তে লালো হেজ ও বেগি মি তো হন বাং আর তুমি চিনি গে চিনি মু চরলো মতে সি কেথান কাং তুমি লালো থো ডাব প্রাং তে বার ক্লেম তে লাহাইলো হে কে ক্লেম ক্লেম তা ক্লেম লো ক্লেম পে পুফাং কে লিলো হে তামে কে সিলেট বাং দো ও মে কে জাং দের কে থো ডের আমাসি আকাম বাং চেলং লে দেয় সন্সে থিং বাং থেক লং লো নন সারপি মাটো সে চন প্রো চন প্রো নাং কক লো সারপি মাটো বাংকে নলম পাংকে ও কনসিয়াস লো হা বিহেক থেক পান তা থেক লং লি লাং হরমু আমাসি নন বাংকে তো না হাই তাফ কে ব্যাং লো পট ক্লেম তো নাং পুমাসি নি তুম বাং সারপি মাটো বাংকে চারনি চারনি মাই সি আ ইন্টারেস্ট তো দোলো তামে নলম তুম বাংকে বিহেক পান তালে তুমি মোবাইল সে অট লং লো মোবাইল না বাসি ইন্টারভিউ সি আ ইন্টারেস্ট বাং দোরং লো এক্সারসাইজ তা ক্লেম লো হে কে ক্লেম ক্লেম ফান কালিস তামে থু ডাব প্রাংতে এক প্রান্ত মিশন পো লাহাই লো নিউ নন জেন জি হানে খানে তুম বাংকে
1: তাংতে লা জুম্বা কে লাসন আকোর্স লাবুসন তা দোম
0: আকোর্স দো কালাং আকোর্স দো কে এনে কে মানে নিলি তুম নিকেপ আকোর্স পিপি নিকেপ বাংকে নিলি তুম ডিটক্সেশন মানে ডিটক্স পেহেদি লা সো বস্তু বাং পি নিলি তুম হে লা নিকেপ আলাং তুম পিনি সনাং জয়েন পো নিকেপ আন বাংকে অক চলং লিলো অক চলং নিলি তুম প্রোটিন পিজি হাদা প্রোটিন শেক ইসি দো লা সো প্রোটিন শেক নিলি তুম হাদা পিপ লা সো পেনাং কে 5 আওয়ার্স পিসি আন চলং জি ঘন্টা 4 পিসি আন চলং জি লাকে মানে নিলি তুম লাকে ডায়েট কন্ট্রোল ভালো লা নিকে পং পং লা ডিটক্সিফিকেশন লা সোকে ক্লেম কো আনস আ রিজাল্ট কে ক্লাং মা লা সো ফিসি নিলি তুম লাঙি ওয়েট লাঙি নিলি তো আ ওয়েট লাঙি আ ওয়েট লাং দেট পে আ হাইট লাঙি আ হাইট লাং দেট পে আঙ্কে ক্যালোরিস ইলি তুম লা স্কিন ফ্যাটস পুর দো তুম লে লা ফাক অক লং লে ফাক রেং পেন লা থু লো সো বট হে লা সো স্কিন ফ্যাটস নি তুম লং আ মিশন দো হে লা সো বস্তু লা ওয়েট পেন সি লাং পো আ ওয়েট পেন লাং পো আ হাইট পেন লাং পো আ আরটা পেন লাং পো লা সোট টেং সেন কে নি তুম লাং পো লা দাকনাং ক্লাং এ জি তোবে কোয়ান সি কে চোমা ক্যালোরিস কোয়ান সি তোবে আজো কে চোমা কে চোচে মা লা হাই তা ক্লাং এ জি লা সোট টেং পেন সেন কে নি তুম লাং তো হান নাং লি ভেজং সে ফোকে পসমে নাং লি লা আনা ভেট চপা সুন নাং লাং লা আন পেন লা আন সি চু নাই পসমে নি তুম লা সি লা সো ট্রেনিং দো নি তো হান নাং তোয়া ট্রেনিং হে আ চিকলো নিউন থম পেন তাই সি আ ট্রেনিং নাং তোয় তোয় গোহাটি না সন বেথে সি নিলি তুম দাম দাম হাডাক পেন সি নাং থান দন লো কো সন পেন সি কো সন পা চু নিং মা পা চু নিং মা ডাইট চাপ পি পি নিলি তুম হাডাক নাং লো পতে লা সো ডাইট চাটা টেং পেন আলাং থান পা সুদি পো লা নি কে পাং বং পাই আলাং তো হান লাং ফং কে কো অন সি আলাং তুম হানা বডি লং কাম এ ক্লেম মা লা নি কে পাং বং সি লাং পো নিলি তুম আসো টেং পেন সি এ কো নিলি তুম বাং কো ডাইট পি থু পো সন নো
1: তাংতে লা জুম্বা ডান্স কে এ অক এ প্রানা ফান মেসেন লা সি কো আন মে লো লা এ জুম্বা ডান্স ইলি কে কান পেন
0: মে ও কে কান হে দি মুনি তুম মই লা সো জুম্বা পেন মুনি তুমা কো নাং কি পু তুম তা দো ও হো নাং কাং নেক চয় পিয়াত বাং তা দো বা জুম্বা কে কান লক লক পো কালি এন্তলা দা জুম্বা পরে নিলি তুম কে কান লক পো তা কালি কে চেং কে দাম পেন নিলি তুম কে চেফেরাং এ জাগলাই স্ট্রেচিং পোতে মা লা সো হরমু আথে মা লা স্ট্রেচিং আবি কো পোলতে ইলি তুম কা কা এক্সারসাইজ ক্লেম অপ্রাং লো পোতে নানি কি চিং লক পালি পাল আথে মা ইলি তুমা বডি কে জপাং থাং ইতলি তুম বেট লং সিগে তো পা রিল্যাক্স লোতে মাতি জ লা সি থুর ফুট পেন বেলেক কাম ক্লেম ফিল কার দি ক্লেম ফিল পোতে বডি এক নানি কি সু পালেট পালাত লা সন্দুক কক দিতি লা সি কে চেফে জেং স্ট্রেচিং বাং মানে লা কে ইম্পর্টেন্স পিক লা বাং কে ক্লেম আরু আজাটা এক্সারসাইজ

Radio karju kaching hona raja. Tang te non studio ghori por phai kri sir mini thong kya pe nangli tum Mumbai pen ke pachita vivid bharatiya chai mek arjulong ipo. Por phai hini pe nangli tum Delhi pen ke pachita midday news arjulong po. Por phai hini ra mini kri pho pe nangli tum Delhi pen ke pachita dopahar samachar arjulong ije. পরফাই হিনি রমিনি থং ক্যাপে নাগলে তুম মুম্বাই পেন কেপাচে তাক বিবিধ ভারতীয় জাইমেক আর্জুরং ইজে তাঁতে নন স্টুডিও ঘড়ি পরফাই ক্রিস রমিনি থং ক্যাপ লেং ইং লাসে মুম্বাই পেন কেপাচে তাক বিবিধ ভারতীয় জাইমেক আর্জুক সিনাং

লাকে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু বীরতা অর্জুক থাকে থানাবাং নীলি বন্তি টিমুপি চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাতুমি ঝাড়খণ্ড দেওঘর আলং বাবা বৈদ্যনাথ মেডিকেল ট্রাস্ট হসপিটাল ইংপু পন্টাংলো ফাইফারু টক্সি রাফো কেপ কেসাং আদিম কেডো আকিমি সে সাই হেমাঙ্কাং আলং প্রাণময় আহিন ইসি আকিমি আংদেং লাখাপনপো বুসি নিং জেথে পনলো বাবা বৈদ্যনাথ আফান আমানাপেং গিপি কাপাজির পেন কাপাং চেং পনলাম থেকে যায় আলং ডক্টর শর্মা কানিং জি বাবা বৈদ্যনাথ মেডিকেল ট্রাস্ট লাপেন পিডি হিন্দুজা হসপিটাল লাপেন মেডিকেল রিসার্চ সেন্টার কাছেরা পেন্সি বাংসো হসপিটাল ইংপু পাংচেং পনলো কেবাংজিয়া পরাহুদ মেডিকেল কলেজ তা কিমপনজি পুসি আলাংলি নিংজেলো আলাংলি কানিংজি লসো হসপিটাল কে কিডু কেলাক লাপেন আংবং চিটিম কিডু আহেমতুদ মতে মিডল ক্লাস আনাদা তুমাফান কেলাং কালানা পনাহিনানাছি আর ডি পিপনপো সুরিহিনী দা ট্রক পেন নিংকানক্রি ফ আপর আসাম প্রাণময় আহিন মিনিষ্টার আরপু কেক্লেম পন্টাং আলাম জিহুমরি পনসি ডক্টর শর্মা কানিংজি ইহুম হসপিটাল কে চুনপন আফি কে হসপিটাল কাপাং নিপন আংকুর দা আর ডি চিপিডুন ও বিনং কাংপুপন হসপিটাল আলং আইসিইউ এমার্জেন্সি ইউনিট জেনারেল ওয়ার্ড পেনচেং লকেডো আনাবার সাই আনাত ল্যাংপনসি

ningkang sampen alang li chief minister kaning je suri hinila krip li det aphi det along si asai kacharli ahin penang ching thur pondanglo jharkhand along chief minister dr sharma pen assam pran moi angdenga puthak ardi ki dolam thepachatak ponsi suri hinira thongke brai si angbong assam along medical college aphai hum thongke an batpon popusi ningje nonamal state along phaikri truck medical college dolula pen ke wangji achiklu boygaon ahwar along akimi medical college ingpu pangcheng poputa along li ningje thulo nonapor assam along aning kanwang bang suri hinira pharohini si asai khi kapur hi petang ponsi rat aphan se kelang asai klempon bomlu puta lamthe ke jaya hut ningjelo kamatha teng pen suri hinira thongke brai si an state along medical college aphai hum thongke pan batpon lote ningkani si along bang suri please so se si asai khi kachaman angring dolopusi alangli chipni sar putot ningje thulo samagra siksa assam pen suri hinira troksi aningkan gunut sob apor arni along akelar pidupanlo laswating arkoi ni phai kre sir kep pen thang thang ni phai hini arni an ke thom avi pen state along thongkebra pho ahwar along gunot sob pidupanpo kelarpon apor ating arkoi ni phai kre sir kep pen arkoi ni phai ko ra hini arni an aprang si avi along kre si ahwar along gunot sob pidupanpo lahaya hawar ki biswanath sarai deo dibrugor veskar bianglong huzai kamrup tamulpur udalguri hailakandi dhubri lapen baksa henlo arkoi ni phai ko ra pho pen arkoi thongkep arni an ক্রিকেট মহাবার আলং লাকে গোলাঘাট যোরহাট বরপেটা বাজালি কার্বি আংলং কোকরাঝার লখিমপুর নগাঁও শিবসাগর শ্রীভূমি সাউথশালমারা মানকাচার কামরূপ মেট্রো হেনলো লাসনসি থাং থাং নি ফাই হিনি পেন ফ আন ক্রি সিয়াহাবার লাকে বঙাইগাঁও কাচার চিরাং দরং ডিমা হাসাও ধেমাজি গোয়ালপাড়া মরিগাঁও মাজুলী নলবারী লাপেন শোণিতপুর হেনলো নগাঁও লোকসভা কনস্টিটুয়েন্সি বাইপো লাফান ইভিএম আদুন্থু আভি রেন্ডমাইজেশন আসাই পাতুমি পেটাং পন্টাংলো লাসো আসাই আলং বাং ফুকিলিক আর ফুকিডু অবজারভার লাপেন কেডেং পন্টাং পলিটিক্যাল আসং আদুলা রাতুমতা চতং দুনলো বিজেপি জিরপি আসং বাং ফু দেবাশিষ শর্মা আফারমান পাতুমি মিনিষ্টার পীযুষ হাজরিকা রহা এসেম্বলি কনস্টিটুয়েন্সি আলং কাপি দোপন কেম্পেনিং আমে আলং চতং দুনলো কংগ্রেস বাং ফি শিবামণি বরা আফারমান আসাম প্রদেশ কংগ্রেস আমে ফু গৌরব গগৈতা জাগিরোড লাপেন মায়ং ব্লক আলং কাপি দোপন আমে আলং কেম্পেন পাচাতাক পনলো বাংফুয়াতুম কেজয় কেজি আফান কে বাংজি ভমকুরু আর্নিতা রাত আংদেং কেডো আন আবেং লাপেন রিজনেল রংরূপ আবেং আতুমতা ইংপু পন্সি দোপোপু ইউনিয়ন ফিনান্স মিনিস্ট্রি পাচিনিল মিনিস্ট্রি পেন কাপাচাতাক পন আটেং নিফাই কয়রা ট্রক ইংকরা ট্রক্সি আর রুইকাঙ্কির দোপন দে তাফি ব্যাং আসাই খি আতুম চিটি নিফাই কয়রা নেরকেপ পেন থংকেপ আর্নি আন কে খামখি আজাই মেকাপে দোপনজি আফান চফা পনল নগাঁও আহাবার পুরনি গুদাম কেয়াপতি আলং পিনিয়াদাব আপর কেপ্লাং পন তবার কাছিং কয় আলং বাঙ্গে থমাতুম মটর আলং মে কেকার উ রাজক আরলো আমাসি আচাম দাম জইল মটর কে অরুণাচল প্রদেশ পেন্সি কে বাং পসি বিরটা লং পন লাপেন জাপান আলং কাপি দো পন এশিয়ান গেমস আলং টিম ইন্ডিয়া পেন রসিবিনা দেবি সি লিন ট্রক কেপ আংদেং আলং রূপ আনং এ দেং পনলো সতনাম সিং লাপেন সলমান খান তাপিন সোমার তেলং কেভে কাছে ভাই ডাবলস আলং ব্রঞ্জ আনং এ দেং পনলো বিয়েটা পানসি কাঙ্ক্ত নিকলো

লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং ডেং আলং নীলি বন্তি টিমংপি কান্দকবিয়া ফান্ডা কার্ডম্বাজির সি কার্বিং ডেং পথ ডাক বন্ধুল পিনিগে চিঠি নিফাইং কয়রা কে থম ডিয়াইকা পিনিগে চিঠি নিফাইং কয়রা প্লি থেমান আর্নি কার্বিং ডেং কেবাং মিডিয়াম ভি পেন বিটার ফারু প্লি রা ক্রি সিরা টম্বরা ফ কিলো হার্স পেন ফারু টক সিলাইং করা সির কেবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা টম্বরা ট্রক হেনল আদন্তং ডেং দাম দিয়া প্রাং পিনিয়া সারলাম থে আর জেক সনাং পিনিয়া সারলাম থে কিসু আনিং কাংচির আনিং কিসু লাপেন কাংচির আনিং এজাদ্রেট বো ফান্সি কি পুদা লাম থে কেমান কিসু লাপেন কাংচি রাহুদ আসন থত ইডুক কেডু আবিলু লাসন আহুদ কে বাদু আমনি তামি আনিং সেডেং কজি বিনং লাসি লাসন আহুদ কে হন্থে দু নাংনি পালাম থি পিনিয়া সারলাম থি লাপান হেনলু পিনি গেথে মানানি আপচি লুনবাড়ি মাংদে আলং পেন আসনসন আলুঞ্জি রাজ্যক সেনাং পিনি লুনবাড়ি মাংদে আলং পেন আপ্রাংসি আলুঞ্জি রাজ্যক সেনাং কি লুঞ্জি মনসিং লেখি আলুন কে হেম্ফু কেপ্লাং আলুন

0: লসংবং প্যান কে অংনাই হেপার কেস বিল হ্যাঁ তাহলে তুম হেতাম মেকে অং তুমা তুমি হেলা তুম চিচিনি নে নেতুম হেপাটিস বি বা লসন কে শুধু পুচি নে আর দোনারা ফান মানে আভিনাং চি পি ফান বাং প কে লসক্রাং তুম টেস্ট নক কথি খরচ কে টেস্ট আছে লসন কা চিচিনি হলা সো আর লেংহাই তুমি নি লাং লোক তে আমি তাক এ তা থাইলং লেলো বাথাং কেসু অক্সু জোরতা আবেল আবেল সি পিজো পিজো প্যান প মো কাছি চিনি আন কে কে দের প আফি বাং সে তা লাং নে প
1: আং আঙ্গেলি তো
0: আং আং দেব প লাসো আজই নে সে আপ্রাং মন পেনা দোবম দোবম ল আমাসি 2013 নিকান মলা কুটক লং প্রফেসর কুটাক লং নে প্রফেসর এস পি সিং সি আলং লি ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি হলে দাস আলং লি প্রপোজ দন যে হেপাটাইটিস ডে তালো নাঙ্গি পুসি আর নি চিংবাই কি লাস ধু বাং আলং লি সি জাখং কর্ণ কেপ লাস আর নি হেন কে মিনাই ল পুসি আলং লি হিন বেন সি কে প্রপোজ দন ল পি পদ্মা লা হেপাটাইটিস আকে সো মানে কা ডিসকভার চেং আর সাইন্টিস্ট লা আকে হাই বেরুত সামুয়েল ব্লুমবার্গ পুলাসো আর লেং হাই আমেন পেন্সি লস হেপাটাইটিস লস দে কেস কে সেবর
1: আলাং লিসি কে পাং ফেগলো
0: কে পাং ফেগলো
1: হুম হুম
0: সেটা লাসো মুনি লান নিং চে পারং বা ওয়ার্লং সাকসেস লো পিস সো সাইন্টিস্ট নিং গা কাচে মাথা আলা বার্থডে তা চেতেং নে দেছি হো লাসো কে পাং থেগার নি সে মেনা বার্থডে তা সেলিব্রেট লো সি লাসো আকে হাই বেরুত সামুয়েল ব্লুমবার্গ লাসো আমহাং কে থেগলো আলাং লি হেপাটাইটিস দে কে পাং থেগান লাসো আর নি সি আজা খং কর্নার কে বনি আনি গান বাংটা কে তালন লো কে তালন আথে পি বাং কে লাপুল হেন লো হে যে মোপেন লি তুম চে থান বম যে জসে মে পেট পেনিং বাং কে লাসি লা তুম সি আথিম তাহলে তুম পাং থেক পন লো যে ফাইন দ্য মিসিং মিলিয়ন্স মিসিং মিলিয়ন্স মানে কাছি চিনি নে তুম সি গং বাং কেপ নাং হেপাটাইটিস বি আকে সো দোলো ইনুট আমুনিট কে নাংলি চিনে লো মানে আনডিটেক্টেড লো পাং থেক থেক থেক পেন সি জয় জয় পেন সি কে দোলো লং লে দেখা তুম তা দো জয় পেন সি হলা লাসন বাং কেম বং ইনুট লাপ হিসাব লো পুলো তাংতে নাংলি মো কে অং দুং কে 230 মিলিয়নস নে লাসন আকে সো দোকলো আরলো আরলো পেন হলা আরলো আরলো তুম ফানসি মানে কাংথুর পণ বুঝি সো দ্যাট আনো তিন ফান্ডা চি চেক নাংজি
1: আচ্ছা ডক্টর কে হাই লা বংশ হেপাটাইটিস আহক পেট পেন বাংকে আরো রিম দো ওমা
0: আরো রিম বাংকে জসমেট লা তুমি কে পুদাম কে অনলি আরো লাম থাই সি দো লাংলা সো আপ্রাং মু পার্স দেট পো লাসি হেপাটাইটিস পু বাংকে গ্রিক লাম থে পেনসি
1: কালাং কালাং
0: হেপার বাং আংথিন ল আইটিস বাংকে কে পামেগলো আংথিন কে পামেগলো হলা সো আপনসি লাকে বাং আপনার নাগলি পুবম আরো আর হিম্পু বাংকে হলা কস অ্যাকর্ডিং টু কস মানে কপিয়া
1: কপিয়া পসি কে লং মা
0: হলা সো আতেং পেনসি
1: হলা পেনসি কে থাকে
0: আরো রিম কে থাকলো হলা সো আরো আর হিম কে থাক আং বংকে আসন কে দোগে দো সা জাসমেট পেট ইলি তুম কে থাক দাম নাংজি বাংকে লা পুল হ আঝা তুম বাংকে আপি গি উন পেন ইনফেকশিয়াস কস আপি গি উন পুলো তাংতে ভাইরাস তাহাইলো ব্যাকটেরিয়া তাহাইলো আসন কাপড়ে পেনে বেমার আপি সা জেনে ম্যালেরিয়া তাহাইলো ও লাসনাং বংলো বা দুন্থু বাংকে কেচু কিজুন কে কেচক চে লাহাই আসন প্যান যেন বা খর কিজুন প্যান বা ড্রাগস কে চো প্যান বা কোপেনে বাপ থারবো চি নে প্যান লাহাই লাহাই হেবিট প্যান লাহাই তে কে চো তা দল বা কোমেন্টু নে গে মানটু নে গে আভি দাম মারাল আভি আবার দেখল হলা আংথি লং আভি লে দেখল হলা সোন প্যান তার লাদা ইস্কেমিক লাদা কাপড়ে গা রোয়ার হিন দল বা ঝা গত ইমিন আমি না আর সেলস এগেন সি লিভার সেলস এগেন সি আঝাক অ্যান্টিবডি প্রডিউস ল লিভার সি ডাইরেক্ট কে তক দাম লা সহ জয় নি পেনা দল বা ঝাকে জেনেটিক কা দল লসন লসং বং কে অং কে কম লা বাঙ্গা দোলা হ্যাঁ
1: আচ্ছা হাই পেন্সি কে থাক ইলো মালা ভালো হাই পেন্সি তো কলো বাংলো বিচারালাম এনাও নিতো মালো অংকে থাক লো হেপাটাইটিস বি পো নালি পুলো আন পেন সি এ ই তা হলা পুসন দাদু তাতে লাহাই বং আং থে কু পুসন মা কে লং কু পুসন মা কাছি উন কু সন মা লবাং সরম থে পুতাক থানে মা
0: নিলি জাসমে পেট নি গে কে থান দাম জি বাংকে হলা ভাইরাল হেপাটাইটিস হলা কাছি উন কে সো ভাইরাল হেপাটাইটিস লাপেন অ্যালকোহলিক হেপাটাইটিস মানে হর কি জুন পেন কে মানে হেপাটাইটিস
1: নন ভাইরাল বলতে আবুর রসম সি মানে
0: লালো লা সনি লাম নেলি থান্ডাম পো মুবেন নাং লিপু বম এ বি সি ডি ই পু লাগে ভাইরাল হেপাটাইটিস ল এ বি সি ডি ই আন ভাইরাল হেপাটাইটিস আং বংতা আতে ভাইরাল হেপাটাইটিস খুবই বেশি ইম্পর্টেন্ট মা লা বাংলা পুলো লা তুম বাং কাছি উন জয় পেক মানে এইডস

0: মাইনাস এস এস ইপিটি হলে হলে তুমি লাসো এনজাইম যং সি মানে ইউজুয়ালি 100 পেন এবভ লো প্রোতাংতে লাইনাং ক্লাং পম তেলা তুম যং সি নাংলি 1000 পেন এবভ মানে ইউনিট হ্যা লেভেল হ্যা 1000 পেন এবভ লিগ অং লোক তং থেলাকে মানে সিক জিত লো পেন আন বাগা লেভেল দো লো হিস্তা হলা লাস্ট টেস্ট নাংলি লাস্ট টেস্ট বাঙ্গে সিরোসিস পুসি পুদা সিরোসিস আংথি না মেঘ দো লো আর মেঘ দো এপেন ফি কে পারামা ফি বাঙ্কে লাতুম বাঙ্গে পাংগর দং লো ইংটাং হেড হারলো পাথান হেড হারলো হলা সুম ফানে সিরোসিস পুলো লাগে নাংলি বাইপসি ক্লেম নাংজি
1: ও
0: আ অগ এনসি এজি মাইক্রোস্কোপ লং লং সি লা আনসি লা
1: আন্তে আহক পেট পেন বাকে ডক্টর কে হাই লাবাং সো হেপাটাইটিস আ কি সু ওয়ান ফেরে নাংজি কু পন ফেরে নাংনে কুপিসি পুজে
0: কেচেং সি ইল তুম নিং জি বি নিং বাংকে ইনিং জে পা থে নাংজি লাসো কে সো কেমি গুনা কে সো নীলি কাচি চিনি দীপু ইলি তুম কার বেং বং তামে বাংপ্লি ফ মনি দো লাতুম আমেনা মে এড ল লাসো আ কে সো মে মে দের ল মি উন আ কে সো মি উন মোবেন নীলি পুবম ল লা হেপাটাইটিস এ পেন ই আ কে সো বাং আমেনা মাসি চে মে দের জি তাহলে কেচিং হুট যং সি নংলি আরামসে পু সাপোর্টিভ ট্রিটমেন্ট যং সি পি পি পুল তাংতে লাসম দেখা 100% হ্যাঁ তুমি চে চে মে আপেন হেপাটাইটিস বি এ তুম বাংকে লা তুম বাংকে 90% কে আমিনা চে চেমি দে দের জি
1: ও
0: 90% আমিনা চে হলা 10% আর তুম বাংসি হলা কাপড়ে গা কমপ্লিকেশনস পেনি কে দাম লাসং বং পেন হেপাটাইটিস সি এ বাংকে লা তুমকে আমিনা চে মে মে লেহেন খেং নো নাইল
1: ও
0: মতে পার্সেন্টেজ বাংকে কম হে ইলি তোমার লং পার্সেন্টেজ কম নাকি বি ল স্টার লাগে আন মাথা ও নাই চিমনে সি তুমাকে পার্সেন্টেজ কম সি এ তুমাকে লাগে চিমে মে সিরোসিস দাম বা ক্যান্সার সি কে দাম সিগে অঙ্গলে তুমি বাংকে
1: আপনি আর বাংকে পুজি বাংকে লাবাং সোকে সোকে একা ফেরে রাই যে লাম বাংকে আবে
0: আবে
1: সে চে লাং পেন পোতাতে পে মেসেন পেন পোতাতে কে পামে ও নাকে সো স্তামে ইলি কারবে তঙ্গে এসে মেক এলে পপো অমুক কে চাক তাহ অমুক কারকলি তাহ অমুক পেনে আখন কে কক তো হপু হালাহাই বাংকে রাতম ক্লেম কে দেসি গেমে
0: কাইল ক্লেম নাং নাইল আথে নাংলি হল ডক্টর লং সে চি লাংলি পুলো এডভাইস আন ইপলো তাংতে জেনুয়ান নিলি লং লো নিলি সুমার ফান সি নিলি পাপা উন প্রাং পো নিলি পিসু ফান পো উন পো নি দন নে রাম মামা নি লং বাং আল ফান সি পাপা উন পো সদা নিং চি বিনিং লাসো কে সো নাংলি আংগম কা চাকু বা কাসু হারলুং কা চে পাচয় বা মানে আপিয়ে তোম সোমাহান চুলাংকে পাচু লাহাই পেনকে চিউন এ ওয়াইফিট সেটা হল চুলাঙ্গে পাচু বা আং অম আং তোর কাছে আর তুম হেতাম হেদি হল আং তোর আলং বা চুলাং লং যে আমে গাবে পুলো তাংতে লাবাং সি সেভ লো যে আমেক দো পুলো তাংতে হল আলং বাংকে আবি আল নাং দুন পহল সবাং নাং দুন জয় তাহায় সেটামে চুলাং লং বাংকে নাং দুন দে
1: মে পিক লো এ ডক্টর কে হাই স্তাবে আপরলাম দুগো পসিলে পে ঠিক আপর পেন তিম কাচিং কি থান গে পিনা পলিং টননা কার্ডম
0: কার্ডম
2: লাপান আপর নাং রিতুম চিহু চুপু নাং দেং আলং ডক্টর স্যামসিং সিংনার লাপেন প্রদীপ রং ফারাংব হেপাটাইটিস এ বি সি ডি ই পাপুথাক আকিসু পাপুথাক চিহু চুপু আলামজির আর্জিলং তাংল বাংসু চিহু চুপু নাং দেং গার্জন বম লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বিং দেং পেন কার্বিং দেং কে বাং মিডিয়াম ভি পেন মিটার ফারু প্লিরা ক্রি সিরা তবরা ফ কিলো হার্স পেন ফারু ট্রক সিরা ইংকরা সির কেব লা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তবরা ট্রক হেন লো আদন্ত আং দেং দাম দিয়া প্রাং পিনাপ কার্বিং দেং অলং কপি পিসি কিরত কি পার জুপনিক জিমা চেথানিক সেনাং পেনাপ কে চিঠি নি ফাইং কয়রা ফ ভমতা আনি কার্বি ইং দেং লোপেন আপ্রাং সি বীরতার জিগলংপ আনন্থু সারলাম থে লপেন পেনাপ কে ভোমতার নিয়া পোটসি লুনাং দেং আলং পেন লুন চেথাক আং দেং আলং পেন পুখিলা লেখে পি পেন প্রসেনজিৎ ফাংচু প্রতিমা বি রংপি পি পেন মঙ্গল রংপি জেকুলিন তেরন পি পেন দেউরি রংপি লপেন জিতেন তেরাং পেন রুবিনা ক্রুপি কিলুন আসনসন লুন চেথাক আলুঞ্জির আর জিগলংপ পুথ দাদুন্থু লুনবারি মাংদিং আলং পেন লুঞ্জির আর্জিক সেনাং কিলুঞ্জি সারপু রংপি আলুন কে ওয়াইসং আলুন

আদন্ত আলিতম আর্জে লংঝিং লাকে পরুল বর্মন মেনকেলন আলু নামতে পাইক হাজে মেনে লাভাংসলন আর্জিক সিনা।

রেডিও ঢাকার জিতন কাছে হানরাত লাপানা পড়ানি তোমা জানাশন ডিমাসা লুনবারিম আর্জিক লংটাংল লাকে আকাশবাণী টিফু স্টুডিও ঘুরি হপর পরফাই প্লিরা মিলিট প্লি ক্যাবরা ট্রক প্যাং টাংল বাঁসা পরকে চক মেলতে না তোমা দন্ঠু বডু লুনবারিম আর্জি লংজি ফুলমলি ফুলমণি নার্জারি পেনকেলুন বডু লুনবারিম আর্জিক সিনা

লাপনা পর্ণ মাসানা সান বডো লুণবারিম আর্জিক লংটাল লাকে আকাশবাণী টিফু নালিতম ফান যাই মেকে বাংলাকে প্যান প্যান ফারুসেরা তো বড় সের কেপ মেঘ হার্স দ্য প্যান নিউজ অন এয়ার এ প্যানটা যাই মেক আর্জিক লংচি ওয়াং বম বাং বম প্যান স্টুডিও ঘুরে পর ফাই ফ্যাং টাংল লসা ডন্ঠু পথত যাই মেকাঙ্কু আর্জিক লংচি

স্টুডিও ঘুরে পড়ার পর ফয় পড়া মিনিট প্লে ক্যাম্পিং টাঙলো। আই ডোন্ট নো তোম কার্বি লুন বাড়ি মার্জিলং জি কিলো না বাংলা কেসে গাড়ি রংপার আলুন লামতে উসু চেপারে আলুন ততাংটেলা মাসালুন আর্জুক সিনা।

0: রেডিও নাকর জুন কাছি ঘন্দরা লাপনা পর্ণাল তুমা সনসন কার বিলুন বারিম আরজিক লং ডাংল লাকে আকাশবাণী টিফু
1: ইএমআই ভাড়া কেনে কই ম্যানেজ করো
2: এটা উপায় আছে ভাল পয়সা পাবা
1: কেনে কই
2: তোমার ব্যাংক ডিটেলস দিবা কেজন মানে পয়সা পঠিয়াব তেওঁলোকে জনুয়া অ্যাকাউন্ট লৈ ট্রান্সফার করে দিবা কমিশন পাবা
1: ইমান উজু কত উজু এটা মানি মিউল কলা ধন ঘুরে আনে আনর অ্যাকাউন্টের পর ইহল অপরাধ জেল হব পারে নাই ভাই নকরো আপনার ব্যাংক অ্যাকাউন্ট নিরাপদে রাখক কাকু ব্যবহার করবলে নিদিব আরবিআই কয়
3: জানি লোক সতর্ক হইরক
0: স্টুডিও গড়িয়ে পর পর পাই পরা মিনিট পক্ষে প্লেং টাংল লসেডন টুলকে লামজির আরজুলংজি পিনিলমাসো আজম বেগাং ডেঙ্গলং সেল রিলায়েন্স মতে জুং জুং কাচুকলেম পেন আলি লবাংস পুথা কেটক বাংলাকে সামসিং ইংটি লেপেন লবাংস আলামজে কাপুর হিজে মাংলাকে ক্যানসিং তেরো তদাংটে আরজুক সিনা
4: পির থেলং মুনি কেচান আজৈনে আজাত আসন্তা কাচেপাতে আসাই সাইডে কাচেপাতে পেন কেহাই আতুমসি আসন আসন আবার সাই কেলং চট কাচেপাতে দুন ঠেক ঠে মাতে কাচেপাতে আলং কাচেপা উন দুন ঠেক ঠে আতুমকে আফি আনাসি কেঙ্কাম নাংচিয়র নাংরং কাচেপাতে পেন কি উন আতুমকে কোয়ান দুনে আলে কেলং নিং আরং দুন মেমে কেথেক লাপেন কাচেপাতে আলং কি উন দুন আজৈনে আমেথাং কিছু কিজুঞ্জিয়া ফান তা মাথা জকলট লাপেন পার্টা আনং তা চেথাং পীরথে হাছে দেট পেন পুলোতে কাছেপাতে লং কি উন্ডুঞ্জি মাতে আসন আসন কাছে সং দুন ঠেক জি আফানসি আনুতিন তা বর ইনংজি কাছে সং কে ঠেক হেলো আমিথাং আফান লাপেন আমিথাং আখে আফান তা আলি কেলংজি লাপেন আনপার্টা আমিথাং আলং রি লাপেন আমিথাং আদেট আফান তা কিবির উন এ আলি লংজি পীরথে লং কে কাছে সং ঠেক হেলো কাচিংথুর আতোবার কিদুন লংজি কাছে সং কে আতোবার ডু ও চেসং থেক পুলোতে আলে লং ভেক জি বন্তা চেসং থেক থে পুলোতে জুটক জি নন কাই কিমি আপির থে লং কাচেসং দুন পেন কে হাই মাতে কিউন দুন আতুমকে জুম হে কাচেসং দুন থেক থে মাতে কিউন দুন থেক থে আতুমকে বাং আবের সি কাম চুকলেম দুন নাংরং লো বাং আবের কাম কাচুকলেম দুন আফাই সি কে অং নন আকাই কে লো কাচারলি হেলো আকে মেনাই আতোবার পীর থে মোহর লাপেন পীর থে আওয়াদুর চিনি দুন জি পুলোতে লো চার্লি দুন ভেক নাংজি লো কাচার্লি কে থেক পেনসি পীর থে আমোহর লাপেন পীর থে আওয়াদুর কে থেক লংজি লো কাচার্লি পেন লো কে থেক আতুম দোপিগলো কি অং দুং আলো কে থেক আতুমকে সরকার আলং আবার সাই কাচু এন দুন কে থেক আজৈনে আমিথাং জুং জুং আফানকে মাথা জকলো বন্তা খে দেট লংরি আফানকে কোয়ান লুনে আলে কে বানপি ইলি পাংথেক দুন এট ঠেক থে পীর থে আমোহর লাপেন আওয়াদুর কাছিনি দুন পেনসি আমিথাং মেথাং আলে কাচেপা লং জিয়া ফান মাথা পার্সিক নাংপো নন কে সুরি সুরি আমলুগাতুম কোয়ান লুনে লো কে থেক জিয়া ফান কাবর ই আতোবার কি দুন ইং তন্তে

pin akapreka kam kiklem jephan pankrebe munit akai ki thi aputhak si lokacharli amota munit akai ki thi along ke bad dun munit arta langdam lo pulutang te kamatha un ajakong ki doke ninkan trokep anchot sarkar atunta ninkan trokep an aphansi woreng awar sai paklem longchot ninkan trokep apike woreng amo paklem longle ninkan trokep angbong si kiklem ji alingta klemnangpu munit akai along lokachar লিয়া তোমা ফান লাংদুন লো পুলোতে চিনি দুঞ্জি কাচারলি কিচেং ইং দেং ইসিয়াং দেং আলং ইংনি দুন দে আপ্রাং নিং কান কে থম লা কে চেং সি নার্সারি আং দেং আদুন কেজি ওয়ান আং দেং কে থম কেজি টু আং দেং সি চার্লি দুন নাং জিলাং ইং দেং ইসি কাংনি দুন লং জিয়া ফান কে লান ইং দেং কে থম নিং কান কে থম আন চার্লি পাপ্রাং নাং জিলাং লাপেন আফিসি ইং দেং ইসি আং দেং ইংনি দুন লং জি ইং দেং ইসি পেন ইং দেং ক্রে নি আন কাচারলি কে নিংকান ক্রে নি আনাং জি নন আকিমি বি এ আং দেং কাচারলি জি আফান কে সেমিস্টার ট্রক আন চার্লি লোতে নিংকান ফ্লি আন কে নাংকক পো লো কাচারলি আং দেং লাংদাম লো প্লোতংতে নার্সারি আং দেং পেন বি এ আং দেং আন কাচেপ অন দুন জি আফান কে নিংকান ক্রে সির কেপ আন নাংকক পো নার্সারি আং দেং কাচারলি দুন দে আপ্রাং তা নিংকান কে থম আর্টা চক নাং জি আন সে নার্সারি আং দেং চার্লি দুন লং জি মুনিট আর্টা নিংকান ট্রকেপ আংবং লোকা চার্লি ইয়েফান নিংকান ক্রিসের ক্যাপ আন পাদাম জুই লো পুলোতে নিংকান প্লিকেপ রাইসি আনসি দোচটপ নার্সারি আং দেং চার্লি দুন দেয়া প্রাং তা আমহাঙ্গে থেক পেন লাখা দামলোতে লাতা নিংকান কে থম আনকে নাংকপ মুনিট আমহাঙ্গে থেক পেন বি এ আং দেং কি উন আনকে নিংকান ইংকয় রাহিনী আন নাই জি লাসি নিংকান ট্রকেপ আংবং পেন নিংকান ইংকয় রাহিনী পাদাম জুই লো পুলোতে নিংকান থং ক্যাপ রানার ক্যাপ আনসি দোচটপ নিংকান থং ক্যাপ রানার ক্যাপ আংবং আজু লাপেন আনারলো চিতিম থাক ধাকলো পুলোতে নিংকান ক্রিসের ক্যাপ আনবেটপ আথে আজু কে কেসাং আপর কাম চুকলেম ফ্লে মারাত মারেং বোতেক বসু আতুম আন্তা কেসাং আপর লাসি আজু কেসাং আপর পাদাম জুইলো পুলোতে লাকে আহকলাম মুনিত আকাই নিংকান ক্রিসের ক্যাপ আনবেটলো নিংকান ক্রিসের ক্যাপ আংবং সি আজাদা কাম সিতা চুকলেম নাংপো লাংদাম থুসি না লা নিংকান ক্রিসের ক্যাপ আংবং সি আদা পেন লাখা দামলু তে ইসু কাছিং থি লাং কাছিং লু লাং কি জুন সা কি জুন কিছু কি জুন পেরি কাছে চক মে কি দুন আর নাম কাছার দম হে হুই লাখা দাম পেন আচিতিম আপর থাক দাকলু পুলোতে নিংকান ক্রিসির ক্যাপ আংবং কে নিংকান সির ক্যাপ রা আচিতিম আঞ্চটপো লাসন সি আসন আসন আকাম কি ক্লেম পেন আপর পাদাম বমলু পুলোতে মুনিট আর্টা কো আন সি কেদোলাং মাহাং কে থেক পেন হা কি থি আন্তা কেরেং জিয়া ফান কাছে সং নাং আপর সি পাদাম আজাহাক আতুম লোকাচারলি কেনির সিপেন কি উন্ডুন আতুম আনকে আমেথাং আফান আসায়েমো চেকলেম থেক বন্তা আজাহাক আতুমকে লো থেক সের সেতা সরকার আলং আজাদ আবার সাইতা চলং দুন থেক থে সরকার আলং আজাদ আবার সাইতা কাচলং দুন থেক থে আতুমকে কাচিং থুর জিয়াফান কিসুং আং দেঙালং সি কেদোনাং সরকার আলং আজাদ আবার সাই কাচলং দুন থেক থে আতুমকে কিসুং আবাই কাং আলং সি দবম নাং জিলামা কাচিং থুর লাপেন কেরেং জিয়া ফান কে দোজয় নাংনি আজাদ আসন্তা চুকলেম ক্লে পুলোতে কোনাডা আন ল কে চুপ পির থে কেবাং কে আজাদ আসন লে আবেদ সেতা এপকে ইংক্রাং লিং নাং জি এপক ইংক্রাং লিং লে পুলোতে কামাঠা আজা কং আবেদ জি লাসি কেরেং জিয়া ফান কে সরকার আলং চতন দুনলুন নাংনি এমেথাং জুং জুং আকাম কাছিক্লেম হেলো নিংকাং সাম কেদু লাপেন আলি কেদু মেথাং জুং জুং আকাম কে এনিং কে হাং আপর আলিং লে ক্লেম সেতা চক লুসুনি জোপাং থাং লে ক্লেমলন সেটা চক বন্তা সরকার কামকে জং হেলে সুং সেটা মে আপর লো পুলোতে ক্লেম নাং বেকপো এমেথাং ইনিংকে হাং আপর পেন কি ক্লেম হেলো কি ওং দুং আলে কি লং জি লাপেন আকে জয় বান কেদু মিথাং আসাই কি ক্লেম পেন কি ওং দুং আলে কাছেপা দুজি পুলোতে কি চেং আহুটকে চেপা দুপ পিক নাং জি কুপিয়া কাম সি কি ক্লেম জি মা মাথা পা মে পেন সি ক্লেম নাং জি নন আকাই কে লং লে কাছেরাই কম আপর নাংলে রকলো মুনিরা ফাই কে নাং বাদ বম বন্তা লং লে আদাং কে থে আফাই কে নাংবাদ বে মিথাং আলং লে আলং সক পেন দাং ল আসন আসন আহান কে কি এ কারচে ইংটন থে দেটলু পুলোতে বাং কাতিকি আসক আহান হে হুই কে চুনাম ধুন জকলটপো লং লে আদাং জংসি থে তান দু পুলোতে আসন আসন আসাই কাতিকি পেন কাবির টিমে আসন সি ক্লেম নাং জি জং দাম সি নাং কমানিয়া বাং ফু জংসি চিরি ইং কয় ইং লং লং লে দো পুলোতে চিরিহিনী কে নেম্পো আসাই সি টিকি নাংপো

0: lake chiklojon pho angbong si ali longji chirihini ke sokasai si claim nang po lata chiklojon pho angbong si ali longji chirihini along le along ke hanso asai si claim nang po lake chiklojoner kep angbong si ali longji chirihini along le along ke parokjang phong asai si claim nang po lake ningkanini angbong si ali longji chirihini along le along ke lothe asai si claim nang po lata ningkanini angbong si ke ongdung ale longji chiri pho along le along ke kuve asai si claim nang po ningkan ge thom arta ke do akuve si e nang ji ki e aningkan pen la khalute ningkan roksi angbong si ke ongdung ale longji chiri pho along le along ke muhakunya theng pi asai si claim nang po lake ningkan kep aphi si ale longji lahaya sai le ki claim ning hang he pulote aka preka sai le claim se ta cho claim lote ale ke longji rubor check lapen ason ason athing pke asai ki claim ta ale do binong kimon e pen lahaya kam claim lote ko an lone ale ke longji sarkar kam kacho claim dun ke mithang akam kacho claim pen ale ke long an ke ale long le sarkar akam kacho claim dun ke ki sang ta apor long le ri kaprek lapen adet kaprek kijui damji aphanta sarkar akam kacho claim matumke apor longle arniwangta mamlongle bonta methang akam ke kisangji lapen kachepa mamji apor do lake ining ke hang munit akai ki thi pen methang asai kachi claim helo ale ki do lasi loki thek atum sarkar along boreng abar sai ke longle atum ke methang asai si kachi claim mon inangji lasi pininili কে পুদাম জি কে সরকার আসাই কাছু ক্লেম মুটে মেথাং আসাই কাছু ক্লেম হেলো নিংকাং সাম লাপেন আলে কে দো লাকে লোকে থেক হারি সোয়ে জাং আতুম লে কাছার লি পেন কে ক্লেম চটাং জি কালি লোকে থেক থে আতুম সেতা লাহাই আকাম সে ক্লেম নাং জি লাকে ইলি কে রেং জি আতোবার
1: রেডিও নাকার জিতুন কাচিং হন্দারাত লাপন পর্ণ হলে তুম লামজির আরজিক লং টাংল লাকে আকাশবাণী টিফু স্টুডিও করে পর পর ফাইট্রক প্রেংটাংল লবাংস পর কেচক পেন আলিতম কিষাণ বাণী আসামিস পেন আর্জিক লংজি ততান্ত লবাংস লামজের আর্জিক সিনা

0: কৃষি এবং কিষাণ কল্যাণ মন্ত্রালয়।
1: প্রিয় শ্রোতা, আজির কৃষি ক্ষেত্রত স্বাবলম্বী ব্যক্তি শিতানত শুনক মহিলা কৃষক জ্যোতিমা ডেকার সহ শিখামণি দত্তর এক কথোপকথন।
2: নমস্কার জ্যোতিমা ডেকা ডাঙরিয়ানী।
3: নমস্কার,
2: আপনার আমার অনুষ্ঠানলে স্বাগত জানাইছো। আপনি প্রধানকৈ কি খেতি করে?
3: প্রধানকৈ এতিয়া ধান খেতি করে আছো।
2: আর কি কি খেতি করে?
3: এতিয়া ধান খেতি করছো, শালি ধান খেতি, আইজং, রঞ্জিত, বনি এইবিলাক করা, আর বিসমুঠি এইবিলাক করা হয়েছে। তারপর এই ধানখিনি কটার পিছত আমি এতিয়া ধর যেটু ধর আমি বিসমুঠি বলে কোয়া হয় সেই ধানটা আগতীয়াকে কাটিব পারি, বেহারর খেতি করবা যায়। তার মানে সেই ধানটা কাটার পিছত এতিয়া আমি ধর আধাত বেহারর খেতি লগাম, তারপর আর যিখিনি ধান কাটা হব তারপর আকো মানে বড়ো খেতি করব লাগিব। আর তারপর বড়ো ধান তো কাটার পিছত আকো এই ধান তো খেতি করবর কারণে সময় আহি যায়। সেই খেতিখিনি হওয়ার পিছন আমি ঘরের কাছে আকো মাটি আছে পাচলির খেতি করবর কারণে, সেই পাচলির খেতি ধর আমি ঢোল, চিকা, রঙালাও, পানিলাও এইবিল ভেন্ডি, বিন দিয়া হয়, তিতাকেরলা, ভাতকেরলা সকলখিনিয়ে খেতি করা হয়। তারপরে বন্ধাকবি, ফুলকবি খেতি তো মানে আমার মাটিখিনি সন পড়ে থাকা না যায়, গোটেখিনি মানে করিয়ে রাখা যায়।
2: কিমান দিন ধরে আপনি কৃষি কর্মের জড়িত হয়ে আছে?
3: মোটামুটি মই বিয়া হবা আজি 10 বছরে হল, তার তেতিয়ারপরাই মোর মানুষজনে করে আছে, তার আগরপরাই করে থাকে, মই এতিয়া 10 বছরে হল। তারপরে আলু খেতিটো আছে, আকো আদা নহরু এগুলাক আমি ধর হালধি এগুলাকও করো,
2: মানে বহুত দীর্ঘদিন ধরে জড়িত হয়ে আছে।
3: হয়, জড়িত হয়ে আছে। তারপরে আমি ধর সাইড বিলাকত আকো গোটেই ধর তেনেকুয়াকে মাটি বিলাকত দিলে বহুতখিনি জায়গা লাগে, সেই কারণে আমি সাইডে সাইডে আকো বস্তাত মাটি ভরা। আমার গরু ছাগলী এইবিলাক আছে, গরু ছাগলীর যেবিলাক ধর গোবর এইবিলাক আমি সারর বাবে সেইবিলাক আকো বস্তাত দিও, দি কিনা আমি ধর বুকুরু জলকীয়া এইবিলাক। আর
2: এই উৎপাদিত সামগ্রীখিনি কত বিক্রি করে?
3: স্থানীয় বাজারতে বিক্রি করা হয়, যিখিনি ধর আমি স্থানীয় বাজারত আমি করব পারো বিক্রি করে থাকিব পারো তেনেকা করে থাকা হয়। গোটেখিনিয়ে
2: গরু ছাগলীও মানে আপনাদের?
3: হয়, আছে ধর ছাগলী আছে, ছাগলীও তেনকাকে পোয়ালিবিলাক বিক্রিও করা হয়। আর পুখুরী আছে আমার, মাছ পালন করা হয়, ধর মাছ তো আমি রঙিয়ারপরা একলগে উঠাই আনে, আনি কিনে পোয়ালিব দিয়া। আর তন্দা আছে, রৌ, মিরগা, ভাঙন, গ্রাসকাপ তেনেকুয়া মাছ আছে, আর চাইনা পুঠিটো যে সেইবিলাক আছে। হয়,
2: এই যে আপনি বেলেগ বেলেগ ধরনের কৃষি কর্মের জড়িত, এইবিলাকর কারণে প্রশিক্ষণ লৈছে নাকি?
3: প্রশিক্ষণ কে লওয়া হওয়া নাই, মানুষজনে ধর হেনুগা ঘর লাগি থাকতে এটা হেৰি হৈ গৈছে। প্রশিক্ষণ বুলি নহয়, সরুর পরাই দেউতাহতে করেছিল মানে সেইবিলাকে চাই চাই, যেহেতু চাকরির কোনো হেৰি নাই, সেই গতিকে ঘরুয়াভাবে করতে করতে অভ্যাস হয়েছে। আর
2: অভিজ্ঞতার ভিত্তিত চলাই নিয়ে আছে?
3: হয়, অভিজ্ঞতার ভিত্তিত চলাই নিয়ে আছে।
2: অভিজ্ঞতাও যথেষ্ট হয়েছে আপনার?
3: যথেষ্ট।
2: এটা আপনাদের সরকারি সাহায্য কিবা লাভ করেছে না?
3: এটা গোট আছে আমার, আত্মসহায়ক গোট, এই আত্মসহায়ক গোটর পরা আমার লোন লওয়া হয়, সেয়ে আমি তারপরা লোন লো লই কিনা আমি ব্যবসায় লগাই দিও। আর
2: শাক পাচলি আর কি কি করে?
3: পাচলি এইবিলাক ধর পালেং শাক, লাই শাক, এতিয়া তো মূলা তো আমি উঠাইয়ে আছো, ধর বিক্রি করিয়ে আছো, এতিয়া ধনিয়া ছিটা হয়েছে, লাই শাক, পালেং শাক, চুকা শাক এইবিলাক আমি এতিয়া ছিটা হয়েছে। আর
2: খেতি বাতিত কেনে ধরনের সার প্রয়োগ করে?
3: বেলেগকে সার নহয়, গোবর সার তো ছাগলর লাটো যে সেই সেতু সারও আমি দিই, সেই দুবিধে সার আমি ব্যবহার করো,
2: জৈবিক সারে ব্যবহার করো?
3: জৈবিক, সেইভাবে আমার ধর সেই ঘরুয়া সারর আমি ব্যবহার করো, বাবে আমার ধর পাচলিবিলাক স্থানীয় বাজারতে আমার বিক্রি হয়ে যায়।
2: এতিয়ালৈকে লাভ কেনেকুৱা পায় আপোনালোকে গোটেইখিনি সামগ্রিকভাবে মিলি?
3: আমি ধর যে খেতিখিনিত আমি ধান খেতিত মোটামুটি আমার বিঘাই 11 মোন 10 মোন এনেকুৱাকে পড়ি যায়, আর যেবিলাক দ মাটি ধর আমি কঠিয়াতো পালন করে রোয়া হয়, সেইকারণে সেইটো ধান বেশি ভাল হয়। আমার পুখুরীটো যেটুকু আছে তার পারত আমি মানে কলপুলি রোপণ করেছো, এই কলপুলির পরা আমি কলও বিক্রি করব পারো।
2: আর একেলগে করিলে খেতি সমূহ সুবিধা হয় না জানো? গরু গোবরখিনিও পালে, গাহরি বিষ্ঠাখিনিও পালে,
3: ছাগলীখিনিও পালো, মানে যেবিলাক আমি খেতি করো গোটাই খেতিতে আমি সেইবিলাকে দিই।
2: হয়, সেইকারণে চাহিদাটো বেশি?
3: বেশি। খেতি লাগিবর বাবে মহিলাবিলাকর সকলোরে ধর অসুবিধা হয়, প্রত্যেকটো ঘরতে আমার ধর তাঁতশাল আছে, তাঁতশালত আমি কাপড় লগাও, তারপর আমার ভোগালী মেলা হয় তাতে গামোচা বা কাপড় সেইবিলাক উলাও, তেনেকা আমি ধর পিঠা পনা বনাও, তিলর লাড়ু বনাও,
2: সেইখিনি আপনাদের নিজের উৎপাদিত সামগ্রী করে?
3: হয়,
2: পিঠা লাড়ু এইবিলাক
3: নিজরে আমি ধর ধান খেতিটো করা যায়, যেহেতুকে আমার বড়া চাউলটো থাকে, বড়া চাউলটো আমি পিঠা বনাবই পারো, আমি সান্দটো যে সেইটো ধর আমি পেকেটিং করে বিক্রি করব পারো, সরিয়হও করো, সরিয়হটোকে আমি বিক্রি করে দিও, হাঁহও পোহো, তারপর চড়াই আছে, চড়াইও ধর ফার্ম আছে, এইবিলাক কণী আকো আমার নিজরে মেশিন আছে,

জানালুন আর্জেক লংটাংল লাকে আকাশবাণী ডিফু স্টুডিও ঘুরে পর পর ফাইট্রগ্র মিনিট পিকের অফ পেং ডক্টর মাংস পরকে চক পেলতে না তুম গুয়াহাটি পেন পাচ্ছে টাক আঞ্চলিক বাতরি মতে লংরি লং পারবিটা আসামি সালাম পেন আর্জিক লংটা প্রাংপ

আদন্থলে নলে তোমার যে লং যে আলু নলামথে ইমান ধুনিয়া লাবাংস আলুন কিলো নবাং লাগে অনিমা চৌধুরী লাপেন।

0: লাপনা প্রণালী তামাশা নাসন আসামি সালুন আর জে গ্লং টাংলো লাকে আকাশবাণী ডিফু স্টুডিও ঘুরিয়াপর পরফেট্রুক সেরা মির ঠং ক্যাব পেং টাংলো লাসে অক প্রাণা জাইমেক আং ডেঙ্গলং সৌমি রংবিপি অ্যাসিস্ট্যান্ট নার্সিং সুপারিনটেন্ডেন্ট ডিফু মেডিকেল কলেজ লাপেন হুড বাংপি সামি ট্রাসি রংপিপি টুয়াং বং মেনস্ট্রুয়াল সাইকেল অবথাক চিহচি পদালামচির আর্জিক সিনা
1: আপ্রাংসি ওক প্রাণাজাই মেঘ কার্যুতুম ফান আনসেতামি কার্ডম্পাজি রিগল পিনি নীলিতুম চিহু চিপুত আজাই মেঘালং মেনস্ট্রুয়াল মাতি আচিক্লোগে দো আপুথাকি নীলিতুম চেথানপন ইগজি লাসি লবং সুথাক কেথানপন জিয়ফান নীলিতুম আকাশবাণী ডিফু আহিন পেন ইনুত এসিস্ট্যান্ট নার্সিং সুপারিনটেন্ডেন্ট ডিফু মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আলং ক্লেমবাং ফি আকে হাই পি সুমি রং পিপিএ ফানসি চোফাপন ইগল লাসি আপ্রাংসি আলংলিফা নীলিতুম আকাশবাণী ডিফুয়া হিনপেন সুরি সুরিয়া কার্ডম পাজিরিগল
2: কার্ডম চোরইগল নাংলিতুম পিনি নীলিফান্ডাক আকাশবাণী ডিফু আহিন পেন নীলিফান্ডাক নাং চোফাপত নাংলিতুম ফান চোরইগল কার্ডম পাজিরিগল
1: কেচেংসি নীলি নাংলিফান কার্যুবঞ্জি লাগে মেনস্ট্রেল মাতে আচেক লোকে দো লাকি কুপিল লাপেন আকে নাং সদ আলাম কোসন নাংলি থান পাজিরমি ইকদাম জিমা
2: ইলি মুনিত আকর লোকে কাপড়ে কাপড়ে কা সিস্টেম দো ইউরিনারি সিস্টেম দাহ ডাইজেস্টিভ সিস্টেম দাহ লাসন্থত সে রিপ্রোডাক্টিভ সিস্টেম বুদাই সে সিস্টেম দৌল লাসো সিস্টেম বাঙ্গি গোপি ল অসো কচু পাথে আথেবা লাসো সিস্টেম যোগ সে আবে ইপ্রতে মুনিত কে চানচে লো লাসো সিস্টেম বাঙ্গে দো ওয়েক নং জে বা দৌল সো ল মেন্সুরেশন বুবাঙ্গে লতা রিপ্রোডাক্টিভ সিস্টেম লং ইসি আসাইকেল আসন ল আসাইকেল পিপল সুপুদান বা আথে মালাকে আচিক্লো জন ওয়াং সে লাসন থট রিপিটেশন দোদো আংকে লাসো মেন্সুরেশন বা লা পিরিয়ডস লা বাংকে মেইনলি হরমোন লা ইয়োগার লো হরমোন লাসো ইনফ্লুয়েন্স আজনে সে আচিক্লো জন ওয়াং তা লা আচিক্লো কিদো বা পিরিয়ডস দোবম লাসো পিরিয়ডস কে কিদো নাং ওয়েগ ল ইলি আর লো সো কে ওসো চোপাথে নাং খেদে লাসে লাসো সাইকেল বাংকে লাসো মেন্সুরেশন পিরিয়ড কে দোলো আকো লা বাংকে মেইনলি জন ল নি ইনকোয়ারাই সে বা নি থংকেব রফ লাসো অং বংসে লাসো সাইকেল বা লাসো প্রসেস কে দোপ সো ল মেন্সুরাল সাইকেল পুলংকে মেইনলি সনপ্লি ফেস দোদো কে চেং ফেস বংকে মেন্সুরাল ফেস বসিব লাসো মেন্সুরাল ফেস কে লাগে ল কে চেং আর নি পেন নি ফো অং বং লাসো ফেস ফানকে মেন্সুরাল ফেস বসিব ল লাসো ফেস লোক বংগে গসন ল আরো সো তো লো চুপাথে জন্তু সিস্টেম লাদাক আপার্টস দো দো দে ওভারি দো ইউটেরাস দো বা ফেলোপিয়ান টিউবস দো সো লা ইউটেরাস বাঙ্গে লসো চুপাথে হেম পুসি লিদম চিনি দাম হেদে লিয়ার লেন পেন কে সো লাসো মেচুয়াল ফেস আহত বাঙ্গে লা ইউটেরাস আলেয়ার আফার দো ফারথম দো সো লা আরলো সি বাগে এন্ডোমেট্রিয়াম লেয়ার পুসি পুপ বা এন্ডোমেট্রিয়াম পুলসো ফার ফানকে সো লাসো ফেস হুট বাঙ্গে জোকসি লা ফার্টিলাইজ ওবম জং সে রিসিভ সে পুলোতে লাসো আফার লা এন্ডোমেট্রিয়াম আফার বাঙ্কে লা বাঙ্কে সলো ওকার লোপেন চিও পো ইংকে ব্লিডিং স্টার্ট পো লাদাকসে লাদার পেনকে ইসি ফেস দোলাং ফলিকুলার ফেস লা বাঙ্কে নিট্রক পেন ফোরটিন ডেস নো ডে সিক্স পেন ডে ফোরটিন লাসো আং বং ল লাসো ফেস ফানকে ফলিকুলার ফেস পো সো লাসো ফেস বাঙ্কে উপি ল হরমোন এস্ট্রোজেন বসিব লাসো হরমোন বং আবিসি চেট এগে আবিসি চেট লোপলতে লাসো যুতু লা ইউটেরাস ওসো চুপাথে আহেম যুন্তু লা আমোবেন চেথান এন্ডোমেট্রিয়াম পো লাসো আফার বাংটা আকো আর্থাত থু চেট পো আকো লাদাক কপিল আবি তামে ব্লাড তামে সাপ্লাই আবিসি দো চেট পো লাসো ফেস ওর বাংকে ফলিকুলার ফেস ওর বাংকে আগে লা বাংকে মেইনলি এস্ট্রোজেন লাসো হরমোন জয়েন এলো লাদা পে থার্ড ফেস ওয়াকথু পো ওভুলেশন ফেস লবঙ্কে ডে ফোরটিন ডে ফোরটিন ফিল লাসো ডে ফোরটিন ওভুলেশন হুটবাঙ্গে কপি ল হালা ওভেরি পামু পেঞ্চে থানে দে ওভেরি সো পার্ট লং বং লাসো হাডাক ওভম পুটাপু আকো এক্স পুটাপু বা ইলি আর্লিং পেন কে গোসন লপয়ে আতি পুসন তাপু দাতা থাই সো লাসো ওভেরি লং পেন লা ওভম বা আতি লাবাং মেচিউর পো ইংকে হাডাক পেন নাংবার পো দা ওভেরি লং পেন নাংবার পো ইংকে লাসো আহত বাংকে কপিল ওসো চোপাথেজি মানে আচান্স বাং ওলো লাসো অফিস

0: লসন সে আশিস্তা মেদল লতা লাসন থাকলো খোলা পংসি বুটমাসন কুপি আলুন আটে অট সে পঞ্জিমা লতা কার্ডেং লং লাপেন না ইংহু ইচ্ছে থেকে বাং ইচ্ছে থেকে চেন লাপেন ইংহু কাঙ্কু কেপাবি লাহাই হুইস্তা মেলা ডাক পেন আং ডি পেন পাচে তন সি লতা আটে অট সনসে দুই লাদাকটা
1: ইংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাংলাবাং Tang ti la cheng su arki ta minang li arki nang parju ikjima ke hai.

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী ডিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দুপুতে মাতি হ
1: এ লাদাকলে আবেদ সেলাংমা আ জত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমে আসন মুংকে
1: কাপাচে থাঙমে আসন তে দুপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকে বেরটা কিথি কে চাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পুয় বেরটা হেম কি মি কিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
0: এনতে কোসন লপাচি নিপ কোদাক লকা হুমরি দাম নং জিকে
1: লাদাক ল আকাশবাণী ডিফু লং ল মেনা জং সে দাম দে পুলোতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বা প্রাংতা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চ এন্ডু নং সিলাং
1: ওয়াং ইক নই লাদাক আকাশবাণী ডিফু লং
2: আদন্থ জামেক নাম অর্জিলংজি লকে লামজির লবাস লামজির কেথান পঞ্জে বং হারলংকি তেরন মিস্ট্রি অফ সোলার সিস্টেম অফ থাক নাম অর্জিলংপ
3: আপ্রাংসি রেডিও কার্জুয়ার দোয়ান আফান নীলি কার্ডম্বাজি রিগল নীলিম্যান হারলংকি তেরন লাপে নীলি লংয়ে থেম্পু ইংলিশ স্কুল লং সাইন্স অফ পোস্ট লং থানুন বম পিনি ডাক ইলি তুম কাছে থান দামজি আলাম থেকে লাপু হেনল মিস্ট্রিস অফ দ্য সোলার সিস্টেম মিস্ট্রিস অফ দ্য সোলার সিস্টেম পু ইলি তুম চে থান নাম দেয়া প্রাং কাছিনি নাই আলাম থে বাংকে লাহানল সোলার সিস্টেম কপিল সোলার সিস্টেম পু আর এংকে লগ আলাম পেন চে থান নাম লোপুলোতে থি হেক পেনকে সিস্টেম অফ সান এন্ড দ্য অবজেক্ট দ্যাট মুভ অ্যারাউন্ড ইট তার মানে দাবাং কে থেকলং আর নি লাসো আর নি আলং যুন্তু কে কম চেন আসন আমুং এ দোয়ান নন যে থানামতে লা পিরঠিয়া পুম পুনো বা পিরঠিয়া পুম কার্টিং চেন আছে ক্লু পুনো বা কাপড়ে কাপড়ে কা প্লেনেট নন মার্কিউরি দো ভেনাস দো আর্থ ল মার্স দো জুপিটার দো লাহাই কাদো কবিয়া ফানসি পাংরুম পেট পেন সোলার সিস্টেম পইলি তুম পুদাম আংকেলা সোলার সিস্টেম পইলি তুম হানা পাচি নি চেং আবাং ফু বাংকে নিকোলাস কোপারনিকাস পু লাকে পোল্যান্ড পেন সাইন্টিস্ট মিস্ট্রিস অফ দ্য সোলার সিস্টেম পু ইলি আর্লেং পেন পুদামলো পোলো টাংতে লা বাংকে হালা সোলার সিস্টেম পু হরমু আলং কুপিপি আসন আমুং সি সাইন্টিস্ট তুম দোয়ান পুসিতামে বা স্পেস আহরমু কে চারলি তুম দোয়ান পুসিতামে কাচিনি নাম দে আসন আমুং কে দোয়ান ফানসি মিস্ট্রিস অফ দ্য সোলার সিস্টেম পারেঙ্গে লগালামেন পুদাম কে চেংসি দামাং হালা এলি তুম সোলার সিস্টেম কে প্লাং কসন মা লাতাই সি সাইন্টিস্ট তুম পুদাম এলো পুলোতে চিনি ডাক দিলাং পুলে পুদাম দেটা চক আথেমা থিউরিস সাইন্টিস্ট তুম বেলেগ বেলেগ থিউরিস পিল নন ইসিহিনিয়া থিউরিস পাংকে লাপুহেনল দ্য এক্সিলারেশন থিউরিস বদল প্রোটো প্লেনেট থিউরিস বদল দ্য ক্যাপচার থিউরিস বদল বা দ্য মডার্ন ল্যাম্প কেস থিউরি বদল আগে নিউবুলার থিউরি পোটা দল লাহাই কাটো কাবে থিউরিস বুঝতে আলা পিরঠে নাংকে মান আর নি কোসন সিকে প্লাংমা পিরঠে কোসন সিকে মানমা তোমন কোসন সিকে মানমা পু লাহাই আসন আমুং হালা চেকলো তা এলি পিরঠে লো নার্টিং গুঞ্চে না আর চেকলো ফান পুস্তামে কোসন সিনাঙে প্লাংমা কুপু সিনাঙে প্লাংমা পু বাংকে থিউরিস লাতুম উলাই প নানি পেন লাসন সিকে মান পেনে নাং হাত পু দমাত লা ভুং পন রুই রুই আমাত লাপুসি পিরঠে তা চেরাবদন বোম বাহারি কে থে

pum je plang de lo pini lo pu la haya bang ke than bom lo than bom pu we phak sa tame pipot si en thala ni along bang pu jar ting dun chen lo pu la haya bostu bang ke than pimi thek thi det ajan bang dokok la si la hai ke isi mysteries of the solar system isi a point lo lamang la so long ke theories la solar system pu ke manalong bang ke isi ke chokli ma theories ke avilang poi phak su tami bisi koila kadukavia scientist do anave an tum pu su tami la acceptable mane kadukavita deng un pu a theories ke hala big bang theories pu isi do la big bang theories po bang ke aprang ajir ding o hut pirthe arni cheklo la hai man mi aprang hut la kadukavita isi adum kithe a hormu along se kadu ga biche jo group posi pulo la so pen big bang pui pui dam bangke la so dum bahari bangke men men ing bo phun la so kang bo ma join si big bang po la ke aprang ke manching a pora hut alam la bangke hala so huding bo phun pen a pirthe pine ni arni chiklu la hai man mi akko ke isi ingting lun na pirthe dolang hala sut ke thang ta bi arni da velo chiklo ta velo pirthe ta velo jat ta velo hala sut ke isi dark age pusi pulala so dark age lok ta 380 years bak 1000 years an baga farman ke la pusi dolun lu hala sut bang ke sitami la so pen det wanglo first star appear po a stage wanglo la ke 300 million years aphilo hala big bang bob det men aphi hala suhud bangke go pilo first star appear pohud bangke star wa hormu bala pilo po arni po asona hormu la amina amina pen pu ami ke kara hormu an bangke pu asap sap sap sap nang man chet chet chet chet nang plang lo la so pen det 1 billion years aphi hala big bang kang bo pen det 1 billion years aphi bangke early galaxy po hormu la ekta ইলি লাংডাম লো বোথেলা সিডি দি সাতু মাসন পু আপলাং হরমু পু সাপু আর্টিং চেনচান হরমু মান লো হালা সোলং পেন আর্নি তামে পু প্লাং দুন লো তাসো আর্নি লং কে পু পিরথে সন পু নাং মান দুন বমাত আর্টিং চেনচান লা আর্নি ফান পু আর্টিং চেনচান লো গালা সো ফান বংসি সোলার সিস্টেম পু পু দাম লো লাসো সোলার সিস্টেম কে লাসন সি আহকবেত আবা হকবেত পেন কে মান লো পু বংকে 100% proof pubangke avilang mysteries of the solar system pulong venus pu a planet bang venus pu a planet bangke karting bangke parlindun phak posike than scientist tum alam thia teng bangke ba lang tum ka study ating alang tum la satellite pe ni ka dog vi pen ke lang ating ke hala venus pu a pirthe pu ma sona bangke karting parlindun phak posipu hala soke parlin phak along bangke la puhen lo pirthe pum আসন থাক থাক বেলেগ বেলেগ আতুম আন পুসামে কে চার্টিং কে কাউন্টার ক্লক ওয়াইজ পু পুডাম লো পোটে হলা ঘুরি কে চার্টিং লে পু ইলি লাং লো পুলোতে আর এ না সি চার্টিং সিতামে পেরঠিয়া পু উন্দুম কে চার্টিং এবং কে পু আর ভি না সি কে চার্টিং পুসি পু বন সিতামে লা ভেনাস পু আ পেরঠিয়া পুমসন ইসি ভেদ এবং কে লা বং কে ক্লক ওয়াইজ চার্টিং হলো আসি লা সো মিস্ট্রিস দা সাইন্টিস্ট আতুম তামে স্টাডিও লো ওই ফাক্স তামে কপিয়া পোটসি লা সো পিরথে আসনা পুমা বাংকে হৌলা পু ঘুরি তুমসন আর ইনাত আর্টিং রং মা পিপসি আর ভিনাত আর্টিং হুন্দে দেট মা পু লা সো পট বাংকে আপ্রুভ নন আন তামে রিসার্চ করি বম পুসি তামে লা সো পট বাংকে লং ঠেক থে দেলো লা তুম লাতে এই সিমি সিরিজ লো লা পেন নেক্সট দাম থুলো না হালা বাংকে মুভমেন্ট অফ ইউরেনাস ইট প্ল্যানেটস টু la 8 planets ta arni along karting bangke pu arting chain isia orbit po hormu dui hala so orbit long si pu orbit keng keng si dam pu si pu isi bangke belek belek a planet tumana bangke hala karting pirthia pum karting pu sami ajoda pu karting bangke north pole pen south pole long exist tu art exist pu hala so art exist pason thak thak si uranus pu a exist bangta dolo sitame লাতুম বাংকে নর্থ পেন সাউথ পোল পোয়াজাত আসন বাং কালি দে লাতুম বাংকে লা ইউরেনাস পোয়া প্লেনেট অলং বাংকে হালা আ এক্সিস কে দু বাংকে লা জুনটু অরবিট পু আসন কার্টিং চেন লা আর্নি লং কার্টিং চেন লাসো কে

0: Jupiter pu bang ta langdam lo pulo te fifth planet lo pulo tang te lake arni pen ki helo piglang poi fit da me kopia pot se hala atmosphere holo da ke tua atmosphere bang ke ar omaret ma la so hormu bang pusta me lang tum non anta approve bang ke rethek thela scientist tum pusta me che than thuna la bang ke formations of the asteroid belt mars pen jupiter ang bong a planet hini ang bong along ke langram lo plote ar long apu muson pu achi chi chi chi hala picture long nang droopy la solar system a picture nai paklang along hola dak picture long doji la ar long son pu achi chi chi chi chi pu arting chen la mars orbit pen jupiter orbit a dak long sin dui non pir the apu do an pusta mi la tum ke che form abang ke hola son ar long apu mason a hormu ason do ana pot pu gravitational pull a join even pu chivung chivung mat pu ching sip amat adum thebom thebom sipir the son pu bahari adum ka cheplang pu pangke than lo sita me hola so a astrolot na so astrolot bel hala so long kela ar long apu mason thak thak si pu bonglong chen chana dum penang anana ki the dum pu do pik si pu rik prot lo sita me la so adum pangke ching sip সেদের আমার আমি থাং হি আনাং বং লংচিং সিপ সেদের আমার পিরথে আপু মসন পু পাদুম্ব ইয়াত বাং চেপলাং প্লেদের বিপদ শিলা সপদ চেপলাং প্লেদের মা বিপদ শি কাপড়ে কাপড়েকে চেপলাং দের মা বিপদ শিলা সপদ বাঙে চেপলাং প্লেদের মা লা সপদ বাং তো আমি সাইন্টিস্ট বাং থান থেকে দিল লতা ইসি আপ্রুফ লং লেদের মা লাং তুম পুস্তা মে লাসি লতা ইসি মিস্ট্রিস লো পুদাম লো প্লোতে লাসি আকাশবাণী dipu along pen mysteries of solar system pa puthak lamjir ke than ke nilila ponsi in toni kok po kardom
1: la pana porna le tom lamjir arjig long ta la studio gore por por pa sir kebra mini thong kebra ke thom plank tang la la pan sa por ke chok pen le tom karbi lamar janalun arjig long ji কিছু সিনারি তোমার যে লংজি লাখে লামার জানাবেন লাখে আহির লবাংসলন কিলো না তুম লাখে মঙ্গল রং পিলাবেন কাছে তেরন পি আলু নাম থে নাং কিছু টেকা মাতে নিহাটুম কেদাম টাং লামচাক কিবি টেকাং ফানসি নাং কিজু টেকাং পোকে পোটাম তদাং টেলা বাঁচালন আর্জিক সিনা